0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, চব্বিশে ভাদ্র, পঁচিশে রবিউল আউয়াল, আটই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। বিদ্যুৎ ঘাটতি হ্রাসে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ছয় মাস কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তার আওতায় আনার আহ্বান জানালেন অর্থমন্ত্রী। এবং দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। মন্ত্রিসভা দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর ছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর আওতায় নিম্নস্তরে সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব এবং বাংলাদেশ হংকং এর মধ্যে প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। বৈঠকে সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 180 দিন পর্যন্ত আমদানিকৃত যন্ত্রাংশের 1% অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাসবে, বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে। নিম্নস্তরে সিগারেটের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রতি 10 শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য 62 টাকার স্থলে 65 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। গতকাল মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহি সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থানকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তাঁর অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে ইয়োহি সাসাকাওয়া উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দেয়া বক্তৃতায় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, প্রায় 86 একর জমির উপর এ সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
3: আমাদের এই জন্যই যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকাতে উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কর্মসংস্থান, তাদের কাজ, তাদের বাংলাদেশের যে উন্নয়নের জন্য যে অবদান রাখতে সক্ষম হয়েছে সেটা একটা সুযোগ।
4: বিশ্ববিদ্যালয়টা একদিকে দেখে রাখবেন, খেয়াল করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের আন্তরিকতার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি আমরা জানিয়েছেন বলে আজকে এটা তারা সম্ভব হল।
1: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবার উল্লেখ করেন, সংঘাত নয় সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
4: আমরা সংঘাত এবং আপনারা আমাদের যে প্রতিশোধ বা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। অনেক হয়েছে, এখন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সহনশীলতার রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিত বলে আমি বিশ্বাস।
1: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে গতকাল এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য সমাজ রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ঠাকুরগাঁও জেলা স্কাউটসের নেতৃবৃন্দও প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতিমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত সংসদে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, অটোরিকশা ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। এর আওতায় প্রতিটি অটোরিকশাকে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, ফলে একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক অটোরিকশা পরিচালনার সুযোগ থাকবে না। সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে
5: অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালির সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মি শাহে আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। ইতালিতে অবস্থানরত 2,500,000 বাংলাদেশি প্রায় 60-70% শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ওইসব অঞ্চলে যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, খাদ্য অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনকে ইতালির মিলান শহরের মডেলে রূপান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের প্রতিভাবানদেরও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
6: কর্মসংস্থানের কথা বলছি, এই কাজটা কিন্তু আমাদের ক্ষুদ্র, মাঝারি, ছোট কুটির শিল্প, গ্রামীণ যারা আছে তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা যে 1 কোটি জবের কথা বলছি, চাকরি দেওয়ার কথা বলছি, সেটার পেছনে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। এখন এই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অথবা যারা লোন নিচ্ছেন তাদের শুধু এমপ্লয়মেন্ট না, এটা অর্থনীতিতে একটা গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করছে।
5: অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আজ। বিশ্বকূটনীতির এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাককালে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাধারণ পরিষদের নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানের সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ডক্টর খলিল রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন সহ বহুপক্ষীয় কূটনৈতিক নানা চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। তিনি গতকাল রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যা দেশের প্রতিটি জাতীয় সংকষ্টে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, দেশের 7 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025 এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্ত বয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 পালিত হবে। এবছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেবে ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও একের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে। চিঠি প্যাকেটের গণ্ডি পেরিয়ে ভারী পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য এখন ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বর্তমান ই কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনে বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচেই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিড পোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত 2 মাসে পরিবহন হয়েছে প্রায় 400 টন পণ্য। প্রথম কেজিতে 10 টাকা, এরপর প্রতি কেজিতে আরো 5 টাকা, এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন,
8: বাংলাদেশ ডাক বিভাগ স্পিড পোস্ট চালু করার পরে এই বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় আমরা ফল পরিবহন দিয়ে আসলে স্পিড পোস্টটাকে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করি এবং প্রথম থেকেই প্রথমে সাতক্ষীরা, তারপর রাজশাহী, তারপর রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণের গ্রাহকরা আমাদের মাধ্যমে ফল পরিবহন করেছে। যেহেতু আমরা আমাদের ম্যান্ডেট ছিল 24 ঘন্টায় ঢাকায় পৌঁছাবো এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা পৌঁছাবো, এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা এই সার্ভিসটা শুরু করি।
7: দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায় জানিয়ে মোহাম্মদ জাকির হাসান নূর বলেন,
8: স্পিড পোস্ট সেবাটা হচ্ছে আমাদের স্টেশন টু স্টেশন, স্টেশন ডেলিভারি, আমরা এটা হোম ডেলিভারি দিচ্ছি না, আমরা উপজেলাতে ডেলিভারি করতেছি। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের একটি পাইলটিং কার্যক্রম চলছে, সেই পাইলটিং কার্যক্রমের এগিয়েছে আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আসলে হোম ডেলিভারি এবং পিক আপ সার্ভিসটাকে ইনক্লুড করে সার্ভিসটাকে আরো গ্রাম বান্ধব করে তোলার পরিকল্পনা আমাদের আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
7: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবার পুরো উপসাগরে যুক্তরাষ্ট্রকে অবরোধের হুমকি দিয়েছে। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, তেহরান উপসাগরীয় অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর চারপাশ পুরোপুরি অবরোধের হুমকি দেন। ইরানের সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়াশিংটনের বিরুদ্ধে সুস্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আনসারি বলেছেন, সমগ্র বিশ্ব শিল্প বিপর্যয়ে পড়ায় সংকট অব্যাহত থাকার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। গত 10 দিন ধরে প্রতিদিন গড়ে 10টি করে পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। যুক্তরাষ্ট্র এবং ইরান তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর পর গত মে মাস থেকে এটি জাহাজ চলাচলের সর্বনিম্ন রেকর্ড। এই নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $97 কাছাকাছি পৌঁছেছে, যা গত 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। খেলার খবর ক্রিকেট।
0: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ রাতে নারী এশিয়া কাপের টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল আমিরাতের বিরুদ্ধে খেলবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে 6:10। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিদ্যুৎ ঘাটতি হ্রাসে সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে 6 মাস কর ছাড়ের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য, ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। এবং দুবাইয়ে আজ নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: সবার সাথে 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

নাইট, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আপনাদের জন্য আবারও চলে এসেছি আমি মর্নিং মাইক নিয়ে, এবং গল্প আড্ডা গসিপ সকালবেলার একটা মিষ্টি আবহাওয়া, মিষ্টি গল্প মিষ্টি কথা নিয়ে। আমি জানি না আপনাদের কার কার কাছে, আমার কাছে আমার কথাগুলো আপনাদের কাছে মিষ্টি লাগে কি না, কিন্তু আমার কিন্তু খুবই মিষ্টি লাগে সকালবেলা যখন আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের কাছে চলে আসতে পারি এবং আপনাদের সাথে গল্প করতে পারি। আমার সকালটা শুরু হয় একদম অন্যরকমভাবে, তাই না? মানে সকালটা শুরুই হয় কথা দিয়ে এবং শেষও কিন্তু কথা দিয়েই হয়, হয়তো বা মাঝে মাঝে কিন্তু চুপ থেকেও হয়, মানে চুপ করে ঘুমিয়ে যাই আর কি, এরকম। তো যাই হোক, আপনাদের সকালটা কিভাবে শুরু হয়? আজকে কিন্তু একটা ব্রাইট সানি ডে বলে যায়, মানে একদম সকাল থেকে রোদ উঠে আছে, কিন্তু বলা যাচ্ছে না, আবার একটু পরে দেখবো যে মেঘলা আকাশ। বাই দ্য ওয়ে, আমার এই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ শুনে কি কিছু বুঝতে পারছেন? এটা আমার কানের দুলের আওয়াজ, মানে কেমন লাগছে এই ঝুনঝুন আওয়াজটা, আমার তো অসাধারণ লাগছে। যাই হোক, আমি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি, মর্নিং মাইকের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, এবং সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আরো একবার। আশা করি যারা জয়েন হয়ে গেছেন তারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, এবং আপনারা গানের রিকোয়েস্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, মেসেজ করবেন, বেশি বেশি বেশি বেশি করে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। মর্নিং মেকের পোস্ট আমি এখনই আপলোড করে দিচ্ছি এবং সেখানেও চাইলে আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন। তবে আপাতত আমি এখন একটা আমার পছন্দের গান প্লে করে দিচ্ছি, লিচুরু বাগানে, অনেক জনপ্রিয় একটি গান, জনপ্রিয় একটি সিনেমার গান, তাণ্ডব সিনেমার গান, এবং অসাধারণ সুন্দর, আমার খুব পছন্দের। তো গানটি শুনি, গানটি দিয়ে আজকের মর্নিং মেক শুরু করি। সো আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Fox.
1: Morning Mike.
2: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর মর্নিং মাইকের পোস্ট অলরেডি ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে লাইক শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904। তো চলুন এই মুহূর্তে আরো একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। মজার মজার গল্প আড্ডা শেয়ার করব আপনাদের সাথে। তো এই মুহূর্তে একটা ঘটনা আমার সামনে এলো। তো আমার এই ঘটনাটা পড়ে যেটা মনে পড়লো যে আসলে মানুষের জীবন, মানুষের সময় সবসময় একরকম যে থাকে না তারই কিন্তু প্রমাণ। কারণ আজকে যে কোটিপতি কালকে কিন্তু সে রাস্তার ফকিরও হতে পারে, যদিও সেটা আমরা কখনোই কাম্য করব না। তবে মানুষের দিন ঘুরতে, মানুষের সময় বদলাতে কিন্তু বেশি একটা মানে সময় লাগে না, তাই না? এক সেকেন্ডের মধ্যে আপনার জীবনের ঘটনা বদলে যেতে পারে। আপনি আজকে এখন হয়তো বা মনে কষ্ট পাচ্ছেন, জীবনে অনেক হয়তো বা প্রবলেমের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, অনেক রকমের ইস্যুর মধ্যে আছেন, কিন্তু কালকে এই সমস্ত প্রবলেম আপনার জীবনের সলভ হয়ে যেতে পারে। সো সবসময় জীবনের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং যা দিয়েছে, যা পেয়েছেন তারা রিজিক, তাই আপনার রিজিক, এটা ভেবে সন্তুষ্ট থাকতে হবে। কেন বলছি এই কথাটা, আশিকি খ্যাত বলিউড তারকা রাহুল রায়কে চিনেন না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না। এবং তার মতো করে চুলের স্টাইল এবং বিখ্যাত সেই হেয়ার স্টাইল নেম রাহুল কাট কিন্তু তার মাধ্যমে এসেছিল। দীর্ঘ 4 বছর পর অবশেষে তার জীবন সংগ্রাম নিয়ে তিনি মুখ খুলেছেন। 2020 সালে ভয়াবহ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কিভাবে তার সাজানো জীবন ওলটপালট হয়ে গিয়েছিল, উঠে এসেছে সেই আর্থিক টানাপোড়েনের গল্প। জুনুন ও ফির তেরি কাহানি ইয়াদ আই দিয়ে 90 দশকের লাখো তরুণ তরুণীর হৃদয়ে জয় করা এই অভিনেতা দীর্ঘ চিকিৎসা শেষে এখন আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আর্থিক সংকট ও ভাইয়ের সঙ্গে চলমান আইনি জটিলতা নিয়ে কথা বলেন 58 বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান মামলাটিতে 30 লাখ রুপির একটি বিষয় জড়িত রয়েছে যা নিষ্পত্তি করতে দুজনেই কাজ করছেন। এছাড়া স্ত্রী বিচ্ছেদের সময় নিজের সম্পদ সাবেক স্ত্রীকে হস্তান্তর করার কথা উল্লেখ করে রাহুল বলেন, আমার বয়স এখন 60 হতে চলল, এত অথচ আমি নতুন করে আবার আমার সব কিছু গড়ে তোলার চেষ্টা করছি। ব্রেন স্ট্রোকের প্রভাবে কেরিয়ার যে থমকে গিয়েছিল তা মেনে নিয়েও রাহুল বলেন, গত 5 বছর আমার চিকিৎসার মধ্যেই কেটেছে, যা ছিল এক প্রকার বিরতির মতো। কোনো কাজ ছিল না, ওটা না হলে আমি হয়তো আরও অনেক কাজ করতাম, তবে এখন কিছুটা কাজ পাচ্ছি এবং আরও বেশি কাজ করতে চাই। আবারও সেটে ফিরে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে আমি আনন্দিত, যারা আমাকে বিশ্বাস করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, সিনেমায় আমার 37 বছরের পথ চলায় বেশ কিছু ভালো কাজ করেছি বলে মনে করি, এখন নতুন কাজের অপেক্ষায় আছি। এবং সম্প্রতি তার যোগাযোগ মাধ্যমে বিয়ে বাড়িতে নাচের ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গেও তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন, আমার খরচ আছে, আমার টাকার প্রয়োজন। 2020 সালে ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া বেশ কঠিন ছিল, 5 বছর হয়ে গেছে, বিষয়গুলো স্বাভাবিক রাখতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কখনো বিয়ে বাড়িতে নেচে 2 থেকে 4 লাখ রুপি আয় করি। যারা আমাকে ট্রোল করে তারা জানে না এটা কতটা কঠিন কাজ, আমাকেও তো ডাল ভাতের সংস্থান করতে হবে। এই ব্যাপারে আপনাদের কি মতামত? মানে একজন আর্টিস্ট কি আর্টিস্ট হিসেবেই তাকে থাকা উচিত 1000 কষ্ট হলেও, নাকি তার যে শিল্প আছে, তার যে ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগিয়ে ছোটখাটো কাজ দিয়েও নিজের জীবনটাকে কাটানোটা হচ্ছে আসল? আপনাদের কি মনে হয়? আমার কাছে মনে হয় যে রাহুল রয় কিন্তু ভুল কিছু করছে না, কারণ সে তো সৎ পথে উপার্জন করছে, তাই না? কোনো বেআইনি পথ তো সে ধরেনি, তার শিল্প আছে, তার আর্ট আছে, তার ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা সে কাজে লাগিয়ে হয়তো বা কিছু টাকা সে ইনকাম করছে, সেটা কিন্তু সে সৎ পথে করছে। তো আমার কাছে তার প্রতি ফুল সাপোর্ট রয়েছে। এবং যারা এখনো আমাকে, যারা শুনছেন, তারা যদি ভেবে থাকেন যে আমি তো এরকম, আমি এই ধরনের কাজ করলে কেমন হবে, আছে না, অনেকেই আমি দেখি যে মাস্টার্স পাস করে ফেলেছেন, বিএ পাস করে ফেলেছেন, কিন্তু কোনো চাকরি করতে পারছেন না, কিন্তু ব্যবসাও করবেন না, ছোটখাটো কাজও করবেন না, খুব ইগোতে লাগে যে কেন আমি এই কাজ করব, আমি তো এত পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে আমাদের বাংলাদেশে নর্মালাইজ করা উচিত, যে পড়াশোনা এবং জীবিকা নির্বাহ দুটো আলাদা জিনিস। পড়াশোনা করলে যে আপনি ভালো জীবিকা নির্বাহের জন্য কাজ করবেন তা কিন্তু নাও হতে পারে। অল্প থেকে শুরু করা বেটার, ছোট থেকে শুরু করে বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সমুদ্র হয়েছিল, তো এটা মাথায় রাখতে পারেন আপনারা। তো যাই হোক, আপনাদের জন্য আমি একটা গান প্লে করে দিচ্ছি, চেষ্টা করব রাহুল রয়ের একটা গান প্লে করার, আশিকি সিনেমার। তো আপনারা শুনতে থাকুন ঢাকা FM 90.4, আমি একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। অনেক সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি এবং আপনাদের রিকোয়েস্টের গান প্লে করছে। তাই আরও বেশি বেশি গানের রিকোয়েস্ট জানাতে 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। এছাড়াও ফেসবুকেও চাইলে আমার পোস্টে কমেন্ট করতে পারেন এবং আমার পোস্ট বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন আমি একটু কমেন্টে চলে যাই, দেখি আমাকে কে কে কমেন্ট করেছে আমার সকালের পাখিরা। অরুণব আলী, আসসালামু আলাইকুম। তানহা আপু, শুভ সকাল। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল। তাহমিনা আকবর, তাহমিনা আকবর, হ্যাঁ, নাইস নাইস, থ্যাংক ইউ। সোহেল মাসুদ, গুড মর্নিং, গুড মর্নিং। ইয়াসিন আহমেদ আরাফাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হাই, গুড মর্নিং, হ্যালো। আচ্ছা, আপনি এই একটা মেসেজ চারবার কমেন্ট করে জানান, কেন কেন এটা করেন? একটা কমেন্টই তো বলতে পারেন, তাই না? যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমার সাথে থাকার জন্য এবং আমাকে শোনার জন্য, এবং যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা কমেন্ট করছেন, মেসেজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কমেন্ট মেসেজ কিন্তু আমি পড়বো। সো এখন আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টেট
2: স্যার, আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আপনাদের সাথে আবারও আরও একবার হাজির হয়ে গেলাম মর্নিং মাইক নিয়ে, মানে ব্রেক নিচ্ছিলাম এবং অনেক সুন্দর সুন্দর কিছু গান প্লে করছিলাম। এবং আমি এটাও বলেছি যে আপনাদের রিকোয়েস্টের গান, সাজেস্টের গানই কিন্তু আমি প্লে করছি। তো কেমন লাগছে সকাল থেকে যে গানগুলো প্লে করেছি, প্লে লিস্ট কেমন লাগছে এবং আমার গল্প আড্ডা কেমন লাগছে, সে কমেন্টও কিন্তু চাইলে আপনারা আমাকে লাইভে জানাতে পারেন 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আবারও আমরা গল্পে ফিরে যাই, সিনেমা নিয়ে কথা বলবো, কারণ অনেকদিন হয়েছে যে আমি সিনেমা নিয়ে আপনাদের কোনো আপডেট দিচ্ছি না, সিনেমা এবং অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে। তো ভাবলাম যে আমাদের বাংলাদেশের সিনেমা এবং বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে একটু গল্প করলে কেমন হয়। ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইডের ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের 83তম আসরের সম্মানজনক অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবায়াত হোসেন পরিচালিত সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। বাঁধনকে আমরা সবাই মোটামুটি চিনি যে লাক্স চ্যানেলের মাধ্যমে, সে দ্বিতীয় সেকেন্ড রানার আপের মাধ্যমে সে কিন্তু লাইম লাইটে এসেছিল এবং তারপর তাকে আমরা বিভিন্ন নাটকে দেখতাম এবং তখন বাঁধন একটু কি বলে মানে একদম একটা গুলুমুলু একটা মানে মেয়ে ছিল। এবং তারপরে অনেক বছর পর সে যখন মিডিয়ার একটা ব্রেকের পর আবার ব্যাক করেছে, তারপর কিন্তু পরপর অনেকগুলো ভালো সিনেমা সে আমাদেরকে উপহার দিয়েছেন। তার আরও একটি সিনেমা ছিল রেহনুমা এবং তারপর তার আরও একটি সিনেমা যেটা হিন্দি করা হয়েছিল খফ সিনেমা, তো খুফিয়া সিনেমা, সেখানে তাকে তাবুর সাথে দেখা গিয়েছিল। এবং তারপর কিন্তু সে পরপর অনেকগুলো ভালো কাজই করছে এবং এবং সর্বশেষ আমরা দ্য ডিফিকাল্ট ব্রাইডেও বাঁধনকে দেখতে পাচ্ছি। এবং এই সিনেমার গল্প ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে ও ছোটবেলার এক ভয়ের গল্পকে ঘিরে নির্মিত হয়েছে। তো দেখা যাক আমাদের এই সিনেমার কি হয়, ফাইনালি রেজাল্ট কি হয়। যদিও অলরেডি যেহেতু কি বলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা প্রেজেন্ট হয়েছে, অলরেডি সেটা অ্যাটেন্ড করে ফেলেছে, সেটাই আমাদের জন্য, আমার জন্য অনেক বেশি মানে মানে কি বলবো খুশির খবর এবং আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা খুশির খবর। এবং সেখানে কিন্তু আরও একজন অভিনেত্রী অভিনয় করেছেন, জাইনিন চৌধুরী করিম। আমার মনে হয় যে তাকে নিয়েই আসলে গল্পটা হয়তো বা সাজানো হয়েছে, সেই হয়তো বা মেইন চরিত্র। দেখা যাক সেই সিনেমাটি যখন আমি পাবো আমি অবশ্যই দেখবো এবং দেখে আপনাদেরকে জানিয়ে দেবো যে সিনেমাটি কেমন লেগেছে, আমার ফিডব্যাক জানাবো, রিভিউ জানাবো। এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের সিনেমাটি। তো চলুন এখন আবারও একটা ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: Rock Nation, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনাদের হয়তো মনে হচ্ছে আমি মর্নিং মাইকের গান বাজিয়ে আবার কেন গান শুরু করে দিলাম। আসলে আমি একটু জাস্ট আপনাদের সাথে কথা বলতে এসেছি এবং একটু জাস্ট জানাতে এসেছি যে আপনারা এই মুহূর্তে আছেন ঢাকা এফএম 90.4 এ এবং আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। 11টা পর্যন্ত থাকবো, গল্প করবো, আড্ডা দিব আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করে দিচ্ছি। গান শুনতে থাকুন। এই মুহূর্তে যে গানটি বাজছে সেটা হচ্ছে ওরে মন কৈলাস খেরের, আমার অসম্ভব পছন্দের একটি গান। তাই ভাবলাম যে গানটি শুনতে শুনতে আপনাদের সাথে একটু কথা বলি। তো গানটি এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করবো। So stay tuned.

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 10টা এবং আকাশের অবস্থা কিন্তু প্রচন্ড রোদ, মানে একদমই বলা যায় যে ব্রাইট সানি ডে, তাই না? সো এই সুন্দর একটা সকালে সুন্দর কিছু গান এবং সুন্দর কিছু আড্ডা দিয়ে আমরা মানে কি বলে শুরু করছি এবং আড্ডা দিয়ে আমরা যে সময়টাকে কাটাচ্ছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে, আমারও অনেক বেশি ভালো লাগছে। তো চলুন আরও একটা গানের বিরতি নেই, গান শুনে আসি, আবার একটু পরে ব্যাক করি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: Country's first full HD FM station, ঢাকা FM 90.4।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, এখন বাজছে 10:30, মানে খুবই অল্প সময় আছি আপনাদের সাথে। আর সুন্দর সুন্দর যে গানগুলো প্লে করছে, আশা করি আপনাদের ভালো লাগছে। কিন্তু কিছু কিছু গান আছে যেগুলো শুনলে একটু কি বলে, মানে ভেঙে যাওয়া প্রেমের কথা মনে পড়ে। বর্তমান সময়ের রিলেশনশিপ, ব্রেকআপ, প্যাচ আপ, এটা কিন্তু খুবই নর্মাল একটা বিষয়, তাই না? তবে ব্রেকআপের পর কোন পাঁচটি কাজ করলে আপনার মন মানসিকতা ভালো থাকবে, মানে আপনি মুভ অন করতে পারবেন খুব তাড়াতাড়ি, সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং পাঁচটা টিপস আপনাদেরকে আমি দিব। প্রথম টিপসটি হচ্ছে, নিজের যে মৌলিক প্রয়োজন আছে, মানে বেসিক নিড, যেমন খাওয়া, ঘুম, তারপরে আপনি স্কিন কেয়ার, এখন আমাদের বেসিক নিডের মধ্যেই একটি পড়ে গেছে, সো সেটা থাকতে পারে। এবং মানসিক মেন্টালি একটু কি বলে, মানে যে মানে অ্যাংজাইটি যেটা হয় সেটাকে একটু কমানোর জন্য আপনি কি সবসময় আপনার যেই বেসিক যে জিনিসটা দরকার, যেমন ধরেন আপনি আপনার প্রচণ্ড মানে ব্রেকআপ হয়েছে, প্রচণ্ড মন খারাপ হচ্ছে, আপনি চাইলে একটু শপিং করতে পারেন, আপনার জামা কাপড়টা কিন্তু আপনার বেসিক নিড, সো আপনি একটু আপনার প্রয়োজনীয় জিনিস টুকটাক কেনাকাটা করতে পারেন, তারপর ঠিক টাইম মতো খাওয়া করতে পারেন। এবং চাইলে এই সময়টা কিন্তু আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে ডায়েট, এবং ডায়েট বলতে লাইক স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং হেলদি খাবার খাওয়ার জন্য সব থেকে পারফেক্ট সময়, কারণ তখন আপনার বাইরের জাঙ্ক ফুড খাওয়ার মনে ইচ্ছে করে না। মানে নর্মালি যেটা হয় যে মন ভালো থাকলে কিন্তু বাইরের ফাস্টফুড খেতে ইচ্ছে করে, কিন্তু যখন মন খারাপ করে তখন কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না, ঠিক তখনই কিন্তু আপনি হেলদি খাবার খেয়ে নিজেকে হেলদি বানিয়ে ফেলতে পারেন। তারপর যদি ধরেন আপনার সেকেন্ড টিপস যেটা হচ্ছে, যদি আপনার অনেক কান্না করতে ইচ্ছে করছে, মানে আবেগটা ধরে রাখতে পারছেন না, ঠিক তখন আপনার যেটা করতে হবে, ওয়াশরুমে যাবেন, যে সবগুলো পানির কল ছেড়ে দিবেন, যদিও আবার পানি অপচয় করা ঠিক না, তাই কি করেন, পানির কলগুলো নিচে আবার একটা করে বালতি রাখবেন যাতে সে পানিগুলো আবার জমা হয়। তো পানির কলগুলো ছেড়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদবেন, মন খুলে কাঁদবেন, যদি বাসায় মানুষ থাকে। আর যদি বাসায় কেউ না থাকে তাহলে তো আপনার ঘরে আপনি রাজা, আপনি চাইলে জোরে জোরে চিৎকার করে কান্না করতে পারেন। যদি এভাবে একা একা কান্না নাও আসে তাহলে একটু দুঃখের গান শুনতে পারেন, গান শুনে শুনে কান্না করতে পারেন, বা কোনো স্যাড সিনেমা দেখতে পারেন, সেই সিনেমা দেখে চিৎকার করে কান্না করতে পারেন। এতে কি হয় জানেন, আপনার মনটা হালকা হয়ে যাবে এবং এই 15-20 মিনিটের কান্নায় আপনার সারাটা দিন অনেক বেশি ফ্রেশ লাগবে। এবং আপনি কি জানেন যে কান্না করার পর স্কিন কিন্তু গ্লো করে, মানে ন্যাচারাল সিরামের কাজ করে চোখের পানি, তাই না? তারপর ধরেন যে আপনার আমাদের সব মেয়েদের মধ্যে যে ব্যাপারটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে স্টক করা, মানে X-কে X-এর 14 গোষ্ঠীকে স্টক করি আমরা, তাই না? যে সে কি করছে, কোথায় যাচ্ছে, ফেক আইডি দিয়ে, ফেক আইডি ব্লক খেলে আবার আরেকটা ফেক আইডি দিয়ে তাকে স্টক করি, সে কি করছে, সে কোথায় যাচ্ছে, এবং লিটারালি তার প্রতি অবসেস থাকা। তো সেটা করার, সেটা থেকে বিরত থাকার জন্য যেটা করতে পারেন, যে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে কিছু মজার ফানি ভিডিও সার্চ করে রাখবেন, তাহলে কি হবে, ওই অ্যালগোরিদম মতে আপনার কাছে সেই ফানি ভিডিওগুলোই আসবে, ওই আপনার এক্স রিলেটেড কোনো পোস্ট বা স্টোরি আপনার আসবে না। চাইলে আপনি কোনো সিরিজে ঢুকে যেতে পারেন, কোনো একটা ভালো সিরিজ খুঁজুন এবং সেই সিরিজ দেখা শুরু করুন, এমনিতেই সময় পার হয়ে যাবে এবং ওই এক্সকে স্টক করার ব্যাপারটাও কিন্তু আপনার মাথা থেকে চলে যাবে। এবং ফেসবুক থেকে সেই ধরনের জিনিসগুলো, যেমন কোনো রোমান্টিক পোস্ট বা আপনাদের একসাথে ছবি থাকলে, সেটাও চাইলে ডিলিট করে দিয়ে মানে সব কিছু থেকে আপনি নিজেকে সরিয়ে ফেলতে পারেন, এবং ফোন থেকেও চাইলে ছবিগুলো ডিলিট করতে পারেন। সো এটা আমার ছিল 3 নম্বর টিপস। এবং 4 নম্বর টিপসে যাব, যে আপনার যারা কাছের আছে, যেমন ধরুন আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার ভাই বোন বা আপনার কি বলে বাবা মা হতে পারে, বা যে কোনো কাছের মানুষ, যে কোনো কাছের মানুষ মানুষের সাথে কথা বলতে পারেন, সময় কি বলে সময় কাটাতে পারেন। এবং সব থেকে ভালো মাধ্যম হচ্ছে যদি আপনি এই সময়টাতে কোনো বাচ্চার সাথে সময় কাটান, বাসায় যদি কোনো বাচ্চা থেকে থাকে বা আত্মীয় স্বজন যদি কোনো বেবি থেকে থাকে, চাইলে আপনি সে বেবির সাথে সময় কাটাতে পারেন। এতে কি হবে যে আপনার অটোমেটিকলি আপনার মাথায় একটা বা আপনার ভিতরে একটা পজিটিভ কেমিক্যাল রিলিজ হবে, যেটার কারণে আপনার ভিতরে সে ছোট্ট বাচ্চার মতো মনটাও নিশ্চয়
নিষ্পাপ হয়ে যাবে এবং আপনার মন মানসিকতা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে এবং আপনার যে দুঃখ আছে সেগুলো কমতে থাকবে। তারপর পাঁচ নাম্বার স্টেপ বা পাঁচ নাম্বার টিপস যেটা আমি বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস বলা যায় এবং সব থেকে জোরদার টিপস বলা যায়। আমি বলবো আপনাদেরকে যে এই আবেগের বশে কখনোই কিন্তু মানে কোনো রকমের বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আমি কিন্তু অনেকেই দেখি যে এক্সের সাথে ব্রেকআপ হয়েছে, ওকে ফাইন আমি এখন বিয়ে করে ফেলবো, তারপর দেখা যায় বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে মেন্টালি ম্যাচ হয় না। তো এই ব্যাপারটা কখনোই করা যাবে না। আপনি সময় দিন, নিজেকে সময় দিন, নিজেকে বুঝুন, নিজের মেন্টাল কন্ডিশনটা বুঝুন, নিজেকে আরেকটু গুছিয়ে তারপর চেষ্টা করবেন আরেকজন মানুষের সাথে ইনভলভ হওয়ার। কারণ যে মানুষের সাথে ইনভলভ হচ্ছেন তাকেও কিন্তু আপনি কাইন্ড অফ ঠকাচ্ছেন বলা যায়, তাই না? তো এই পাঁচটি স্টেপ আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি আমার সাথে একমত কিনা সেটা জানিয়ে দিন মেসেজ করে, কমেন্ট করে। এই মুহূর্তে আরো একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি।
1: হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক।
1: আমি তানহা, মর্নিং মাইক নিয়ে আজকে বিদায় নিচ্ছি, তবে আগামীকাল ঠিক সকাল 8 বাজে আবার হাজির হয়ে যাব। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঢাকা FM 90.4 এ অবশ্যই টিউন থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজেও অলওয়েজ কানেক্ট থাকবেন, কারণ আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু মজার মজার অনেক ফানি ভিডিও, মিম পোস্ট, ফানি পোস্ট আপলোড করি। এছাড়াও আমাদের প্রিভিয়াস যেই শো আছে, এপিসোড হয়, যেই প্রিভিয়াস যেই ভিডিওগুলো আছে সেগুলোরও কিন্তু পূর্ণ প্রচার ভিডিও আপলোড হয়। সো সেগুলো জানতে হলে, দেখতে হলে অবশ্যই ঢাকা FM-এর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, বেশি বেশি করে আমাদের পোস্ট, ভিডিও, লাইক, কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এই মুহূর্তে আমি তানহা বিদায় নিচ্ছি, একটা সুন্দর গান প্লে করে দিতে যাচ্ছি আপনাদের কাছে, আপনারা শুনতে থাকুন এবং বিদায় নিব, এবং ঢাকা FM 90.4 সাথে থাকুন। আমি তানহা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না।

0: অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারআইটি আইপিফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপিফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঢাকা
1: এবং শোনাই দে তো

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4.
1: Midday. Midday. Field.
2: বৃষ্টি পরে টাপুর টুপুর নদেলো বান, সেই বানেতে ভাসবে পুকুর ভাসবে আমার গান। বৃষ্টি পরে টাপুর টুপুর নদেলো বান, সেই বানেতে ভাসবে পুকুর ভাসবে আমার গান। ও লিসেনার্স, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। বৃষ্টি ভেজায় দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টির গান কেন করলাম, কজ বাহিরে খুব সুন্দর একটা ওয়েদার, চারিদিকে একটা বৃষ্টিময় ওয়েদার, মেঘলা আকাশ। আর এই সুন্দর দুপুরবেলায় হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর যে রিদম উইথ মিড ডে ফিলস। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, আজকের এই দুপুরটাকে আমাদের ইন্টারেস্টিং করতে হবে, এই সুন্দর ওয়েদারটাকে আরও বেশি সুন্দর করতে হবে। আর সাথে আছি কিন্তু আমি, অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত আছি, জমিয়ে আড্ডা হবে। আর হচ্ছে এই যে দুপুরের সময়টা হয়তো একটু আলসেমে ঘেরা থাকে, একটু ঘুম ঘুম ভাব থাকে, বা হয়তোবা দেখা যায় কেউ হয়তোবা ব্যস্ততার মধ্যে একটু একটু টায়ার্ড হয়ে পড়েছেন, ও নো ওরিজ, রিদম ইজ হিয়ার, আড্ডা হবে। তাছাড়া প্লেলিস্ট জুড়ে গান তো আছেই, হ্যাঁ, সব ইন্টারেস্টিং গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। সো লিসেনার্স, আপনিও কিন্তু চাইলে এই আড্ডায় অংশ নিতে পারবেন, আপনিও আমাদের মিড ডে ফিলসের এই আড্ডায় যুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, শুরুতেই বলে দিচ্ছি, ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যখন চলে আসবেন সেখানে কিন্তু রিদমের পোস্ট পেয়ে যাবেন, অর্থাৎ মিড ডে ফিলসের। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আই প্রমিস সপত আমি আপনাকে পেয়ে যাচ্ছি। আর তাছাড়া নম্বরও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে, সবসময় তো বলি, ঢাকা FM 90.4 আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আর এই মুহূর্তে আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুর এই মুহূর্তেই যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা এখন এই দুপুরের এই মিড ডে ফিলসের আড্ডাটা আমরা শুরু করে দিব একটা সুন্দর গান দিয়ে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমিও একটা সুন্দর বৃষ্টির গান গাচ্ছিলাম, আমার মনে হয় বৃষ্টির গান দিয়েই আজকে আমাদের এই মিড ডে ফিলসটা স্টার্ট করা উচিত। হ্যাঁ লিসেনার্স, আমরা এখন জলের গানের, বৃষ্টির গান দিয়ে আমাদের দুপুরটা শুরু করছি। আশা করছি গানটা সবাই এনজয় করবেন। অ্যান্ড অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে। অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো গুড পিপলস, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আর জি রিদম হিয়ার। আবারও চলে এলাম শুরুর এই মুহূর্তে, সবাইকে স্বাগত জানাচ্ছি। লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। আমাদের দুপুর কিন্তু স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের মিড ডে ফিল্ড স্টার্ট হয়ে গেছে। আর মিড ডে ফিল্ডের এই গাড়ি কিন্তু চলবে 5টা পর্যন্ত। সো আশা করছি অবশ্যই 5টা পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমরা আজকে জমিয়ে কিন্তু গল্প করে আড্ডা দিব। গতকালকে আমি হচ্ছে হিচকির জন্য হচ্ছে কথা বলতে পারিনি, সেটা হয়তো সবার মনে আছে। গতকালকে অনেকেই আমাকে বিভিন্ন ধরনের টুটকা দিয়েছেন যে এটা করেন ওইটা করেন, আশা করছি ঠিক হয়ে যাবে। ফাইনালি আলহামদুলিল্লাহ আপাতত বন্ধ আছে, তবে কেন জানি মনে হচ্ছে যে আবার কখন জানি হুট করে ছুটে আসে আমার সেই হিচকি। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু ওয়েলকাম জানাতে চাচ্ছি আমার সাথে, এখন দেখি কে কে যুক্ত আছে। আমি সরাসরি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আমি ফেসবুকে আজকে যে ছবিটা দিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু দেখি কেউ গেস করতে পারেন কিনা আমি এই ছবিটা কোথায় তুলেছি বা ছবিটা কোথায় তোলা। যদি গেস করতে পারেন অবশ্যই অবশ্যই গিফট আছে, গিফট। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি প্রথমে আমার সাথে আছেন অমৃত বোস দাদা, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভদুপুর দাদা, শুভদুপুর, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের তানহানেস আছেন। ওকেই ওকেই ওকেই ওকেই, তানহানেস তো আর কেউ না, আপনাদের সবার প্রিয় আপু আর যে তানহা আপু। আচ্ছা, ওয়াও ভাইয়া বিগ ফ্যান, আরেকবার গান শুনাবেন প্লিজ। ওকে ওকে, এদিকে আফ্রিদা ওয়াসিমা আছে আমার সাথে কমেন্ট সেকশনে, দেখা যাচ্ছে ভাই। ভাইয়া আমি এখনো কিছু খাইনি। খাননি কেন, খেয়ে নেন বা খেতে খেতে আমাকে শুনেন তাহলেই হবে। আচ্ছা, আজহারুল ইসলাম ফ্লেভার ভাই যুক্ত হয়ে গেছেন, ওয়েলকাম টু মিড ডে ফিলস উইথ আর জে রিদম, ওয়েদার ভেরি কুল ইন সিলেট। ওকে ওকে, কোথায় বর্তমানে এখন, মানে সিলেট হোক, রংপুর হোক, নওগাঁ হোক, নাটোর হোক, কোথায় এখন বর্তমানে কেমন ওয়েদার অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। এদিকে কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেছেন কিন্তু এমডি জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম রিদম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার সাথে এদিকে দেখা যাচ্ছে আরও অনেকেই যুক্ত আছেন, মেসেজ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জুই যুক্ত হয়ে গেছে। হাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। আশা করছি আপনিও ভালো আছেন এবং জয়েন হয়ে গেছেন এই শুরুর মুহূর্তেই। আসলে আমি যখন আমার শো স্টার্ট করি এবং যখন দেখি যে হ্যাঁ আপনারা সবাই চলে এসেছেন, আপনারা সবাই যুক্ত হয়ে গেছেন, এই মোমেন্টটা আমার কাছে হচ্ছে বেস্ট একটা মোমেন্ট। মানে আমার কাছে মনে হয় যে ওয়াও, দুপুর তো এখন জমে উঠেছে, এখন বিন্দাস আড্ডা দিব, বিন্দাস গল্প করব, গান শুনবো আমরা। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন, আর কিছু ইন্টারেস্টিং বিষয় অপেক্ষা করছে যেগুলো নিয়ে আজকে আমাদের বিস্তারিত গল্প করতে হবে, বিস্তারিত আমরা শুনবো অবশ্যই। সো যদি আপনারা এগুলো মিস করতে না চান, এই ইন্টারেস্টিং আড্ডায় যুক্ত থাকতে চান, অবশ্যই কিন্তু যুক্ত থাকতে হবে, আমি 5টা পর্যন্ত আছি। এই মুহূর্তে আমরা আরও একটা গানে চলে যাব, আশা করছি গানটা এনজয় করবেন সবাই। এখন আমরা পারবো না আমি ছাড়তে তোকে, এই অ্যালবামের একটা গান শুনবো, তুমি আশেপাশে। তুমি আশেপাশে, কিন্তু তুমি যে মূলত কার পাশে সেটাই বুঝতে পারছি না। যাই হোক লিসেনার্স, আমি সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন সবাই, আর খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Rock Nation, Ag Station.
1: Midday Feel.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, এবং আমি আজ রিদম কিন্তু আছি আপনাদের সাথে বেশ কিছু মজার বিষয় নিয়ে। কিন্তু আজকে আমাদের গল্প করতে হবে, আমাদের যাত্রাটা জমে উঠবে। আর এই মুহূর্তে কিন্তু আমার সাথে অনেকেই যুক্ত আছে। সবাইকে মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ যে আসলে সবাই যুক্ত হয়ে গেছেন এবং সবাই মেসেজ করছেন, লিখছেন। আচ্ছা, আমি সরাসরি এখন একটু কমেন্ট সেকশনে চলে যাব, মেসেজ দেখি কে কে যুক্ত আছে, তারপর আমরা কথা বলবো। ভ্যানিসের প্রথমবারের মতো বাংলাদেশের থেকে যে একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা সেখানে হচ্ছে রিলিজ হয়েছে বা সেখানে যে সেটা শো করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অবশ্যই কথা বলবো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি একটু মেসেজ দেখি কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন হিচকির কি খবর। হিচকি আজকে আপাতত নেই আলহামদুলিল্লাহ, গতকালকে তো ছিল, গতকাল সারাদিন ছিল। গতকাল আমার সারা রাত কষ্ট হয়েছে বটে, এটা আসলে বলতেই হবে। মানে এক হিচকি আমাকে একদম নাড়া দিয়ে গেল এই দুই একদিনের ভেতরে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নেহা যুক্ত হয়ে গেছে, এদিকে যুক্ত আছে আমার সাথে জিসা, আমার সাথে যুক্ত আছেন নাগেশ্বরী থেকে পল্লবী যুক্ত আছে আমার সাথে। ওকেই, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কেউ একজন, ভাইয়া কেমন আছো? ভাইয়া আমি কে? আচ্ছা, মুতারিন ইসলাম সুমন আছে আমার সাথে, অনন্যা ঐশী আছে আমার সাথে। দেখা যাচ্ছে হিচকি কমেছে, আমি অনেক অসুস্থ, দোয়া করবেন আমার জন্য। অনেক অনেক দোয়া রইল। আসলে অসুস্থতা যখন চলে আসে তখন বোঝা যায় যে সুস্থতা আসলে কত বড় একটা ব্লেসিং, বা আসলে মানে সুস্থ থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে কত, মানে এটা আসলে টোটালি একটা গুড লাক। তবে এখানে কিছু কথা আছে, সৃষ্টিকর্তা আসলে মানে ঠিক সেই মানুষটাকেই অসুস্থ করে যে মানুষটাকে সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে। সে তখন দেখে যে আসলে দেখি আমি আমার এই পার্সনটাকে একটু অসুস্থ করে দেখি সে আমাকে কতটুকু মনে রেখেছে। সো নো ওরিজ, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ খুব জলদি সুস্থ হয়ে যাবেন, খুব জলদি সুস্থ হয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছি রাজিমুল আছে রংপুর থেকে আমার সাথে, চট্টগ্রাম থেকে লুবাইনা যুক্ত হয়ে গেছে। হ্যালো লিসেনার্স, শুনছেন ঢাকা FM 90.4, চলছে সবার প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল, সঙ্গে আছি আমি লুবাইনা। ওয়াও, মিড ডে ফিলস এর অন্যরকম একটা ওয়েলকাম। ইয়েস রিদম, যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ লুবাইনা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন হাবিবা মেঘলা মেধা। ভাই আপনার হিচকির কি খবর, দূর হয়েছে? হিচকির খবর আপাতত দূরে আছে, তবে কখন যে আবার হুট করে কাছে চলে আসে কি জানি। হিচকির সাথে আমার এখন যে গল্পটা চলছে সেটা হচ্ছে কাছে আসার গল্প। কাছে এসো, কাছে এসো না। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন ওয়ারিসা ফ্রম চিটাগাং। হ্যালো মিস্টার রিদম, কেমন আছেন আপনি? হিচকি কমেছে? সবার আমার হিচকি নিয়ে টেনশন। ওকেই, কালকে কথার মাঝে মাঝে হিচকি শুনে অনেক হাসি পেয়েছে। হ্যাঁ, রিদমের খারাপ দিনে গতকালকে অনেকেই হেসেছেন, আমার অবশ্যই মনে আছে কে কে হেসেছে, আমার সবই মনে আছে, এগুলো মাথায় রাখলাম। সময় মতো কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, রংপুর থেকে রানু বলছি। মিষ্টি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমি প্রতিদিন আপনাদের প্রোগ্রাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন ওয়ারিসা ফ্রম চিটাগাং। হ্যালো মিস্টার রিদম, কেমন আছেন আপনি? হিচকি কমেছে? সবার আমার হিচকি নিয়ে টেনশন। ওকেই, কালকে কথার মাঝে মাঝে হিচকি শুনে অনেক হাসি পেয়েছে। হ্যাঁ, রিদমের খারাপ দিনে গতকালকে অনেকেই হেসেছেন, আমার অবশ্যই মনে আছে কে কে হেসেছে, আমার সবই মনে আছে, এগুলো মাথায় রাখলাম। সময় মতো কথা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিষ্টি ভাইয়া, রংপুর থেকে রানু বলছি। মিষ্টি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমি প্রতিদিন আপনার প্রোগ্রামে অ্যাড থাকি, আপনার গল্প শুনতে অনেক

কোনো কথা, না বলা কথা, বলা কথা সবই আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আছি শোনার জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জান্নাতুল হীরা আছে। কোথায় তোমার হিচকি কমেছে? হ্যাঁ হিচকি কমেছে। তোমার ছোট বোন রাগ উঠলে কি করে? আমার ছোট বোনের রাগ আসলে আমি ওভাবে কখনো দেখিনি তেমন একটা, মানে হয়তো বা সে বিশেষ করে মনে হয় আমার সামনে কখনো হয়তো বা রাগ টাগ দেখায় না, দেখলে হয়তো বা বুঝতে পারতাম। আর যাই হোক, এদিকে আমার সাথে যুক্ত আছেন মাম্পি। লক্ষ্মীসোনা কেমন আছো? মনে হয় বুকটা অনেক ব্যথা হয়ে গেছে, তাই না? প্রচণ্ড পরিমাণে মাম্পি, প্রচণ্ড পরিমাণে, মানে আমি লিটারালি আমার বুক আর এই কাঁধের ব্যথায় মানে হিচকিয়ে দিতে দিতে আমি আমি আমি আম সো মাচ টায়ার্ড, সো মাচ টায়ার্ড। আচ্ছা, তখন আমি বলছিলাম যে ভেনিসের যে আমাদের সিনেমাটার কথা, আর এটা নিয়ে কিন্তু আমি কিছুদিন আগে কথা বলছিলাম যে একটা ভেনিসে কিন্তু একটা উৎসব হতে যাচ্ছে, যেখানে হচ্ছে মানে চলচ্চিত্র নিয়ে একটা উৎসব হবে, এবং সেখানে কিন্তু প্রিমিয়ার হয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড, অর্থাৎ যেটা বাংলাদেশের একটা আমি কি বলবো যে সুনেরা, সুনেরাকে তো সবাই চিনেন। সো সুনেরার, আমি তো সুনেরার ব্যাপারে আসলে সেদিন আপনাদের সাথে বিস্তারিত কথা বলেছিলাম যে সুনেরা যাচ্ছে বা সুনেরার এই প্রজেক্টটা হচ্ছে সামনে ভ্যানিসে থাকছে। সো সেইটা নিয়েই কিন্তু যেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, অর্থাৎ চলচ্চিত্র প্রোগ্রামে, এটা কিন্তু হয়ে গেছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো অবশ্যই, যে এই ঘটনাতে মানে এইখানে আসলে কি কনসেপ্ট উঠে এসেছে এবং এখানে মূলত কি কি ব্যবহার করা হয়েছে, কেমন গেল বা হচ্ছে এখানে আর কি কি ছিল, ইন্ট্রোটা সবটা বিষয় নিয়েই কথা হবে। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আমি আবারও আসছি। এখন আমরা মোহিনীর ঘোড়াগুলির করে একটা গান শুনবো, যেটা হচ্ছে আবার বাজবো কুড়ি পরের, সরি আবার বছর কুড়ি পরের অ্যালবামের একটা গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। পৃথিবীটা ছোট হতে হতে, পৃথিবীটা কি আসলেও একসময় ছোট হয়ে যাবে? গড নোজ ওয়েল, পৃথিবীটা এমনিতেও কিন্তু পৃথিবীটা ছোটই, এই যে আমি আপনি আমরা সবাই মিলেই পৃথিবী, এই পৃথিবীটা খুব ছোট। যাই হোক, কথা বাড়াচ্ছি না, পৃথিবী ছোট হবে এই গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: KFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: and Taka FM 90.4.
1: Midday. Midday. Field.
2: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল দিতে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 অ্যান্ড দিস ইজ আর জির রিদম এয়ার। আমি কিন্তু মিড ডে ফিল নিয়ে হাজির আছি দুপুর দুইটা থেকেই, দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। অ্যান্ড দ্বিতীয় ঘন্টা শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, যুক্ত আছেন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন লিসেনার্স। আমি তখন বলছিলাম যে একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমি কিছুদিন আগে একবার কথা বলেছিলাম আপনাদের সাথে যে ভ্যানিসে কিন্তু খুব সুন্দর একটা চলচ্চিত্র উৎসব কিন্তু হয়ে গেছে, এবং যেখানে বাংলাদেশ থেকে কিন্তু এইবার প্রথমবারের মতো এরকম একটা ইন্টারন্যাশনাল ফেস্টে খুব সুন্দর একটা সিনেমা বা হচ্ছে আমি কি বলবো যে একটা চলচ্চিত্র কিন্তু হচ্ছে বাংলাদেশকে থেকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো সেই ব্যাপারটা নিয়ে যদি একটু কথা বলি, ভ্যানিস চলচ্চিত্র এই উৎসবে আমাদের বাংলাদেশের একজন নির্মাতা রুবায়েত হোসেনের নতুন একটা সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড, এই এই যে সিরিজটা আছে এটার কিন্তু প্রিমিয়ার হয়ে গেল গত রোববার। আর প্রিমিয়ারের পর সিনেমাটির এই যে মানে প্রশংসা বা হচ্ছে এটা নিয়ে যে আসলে যে পজিটিভ মন্তব্যগুলো আছে, কমেন্টগুলো আছে, সেগুলো জুড়ে কিন্তু এখন ইন্টারন্যাশনাল আমাদের যেই প্ল্যাটফর্মগুলো আছে, মিডিয়া সেকশনগুলো আছে, সব জায়গায় কিন্তু গম গম চলছে। সৌন্দর্যের আয়নায় ভয়, সম্ভাবনার অপূর্ণ গল্প শিরোনামের এই রিভিউতে ইন্ডি ওয়ার লিখেছে, বিয়ের আগে বিউটি পার্লারে সাজগো সাধারণত আনন্দ আর নতুন জীবনের প্রস্তুতির ছবি, কিন্তু সেই ঝলমলে আয়নার ঘর, ফুল, রেশমি কাপড় আর নিখুঁত সৌন্দর্যের আয়োজন যদি ধীরে ধীরে হয়ে ওঠে আতঙ্কের জায়গা, তবে কেমন হয়? হ্যাঁ লিসেনার, ঠিক এইরকম একটা সিকোয়েন্সই কিন্তু রুবায়েত হোসেন এই নতুন ছবিটা বানিয়েছে, দ্য ডিফিকাল্ট ব্রাইড। আর আমি যদি বলি এটা নিয়ে এখন এখন অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে, এবং এটা নিয়ে আসলে আমাদের ইন্টারন্যাশনাল যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু মোটামুটি এটা নিয়ে একটা ভালো একটা কি বলবো যে একটা কনভারসেশন কিন্তু দেখা যাচ্ছে। সিনেমাটিতে বিউটি পার্লার আর বাহিরের ঢাকার চিত্র দেখিয়ে নির্মাতা যেভাবে যেভাবে বৈষম্য ফুটিয়ে তুলেছে সেটা আসলেও প্রশংসা, মানে একদম মানে দে ডিজার্ভ দ্য প্রশংসা। ঢাকার একটা বিলাসবহুল বিউটি পার্লারকে ঘিরেই মূলত কিন্তু এই যে সিনেমাটা আছে সেটার একটা গল্প। তারপর যদি আমি সেখানে বলি দামি কাপড় চোপড়, তাজা ফুল, আলোয় সাজানো আয়না, লাল গোলাপি রঙের প্রাচুর্য, না বেশি বলবো না, আশা করছি এটা আপনারা এনজয় করবেন। বাট আমি বলবো যে এটা অবভিয়াসলি কিন্তু আপনি এনজয় করতে পারেন, আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে বাংলাদেশ, বাংলাদেশ খুব সুন আরও এরকম বেশি ভালো কিছু কাজ নিয়ে ইনশাল্লাহ চলে আসবে, এটা আমার একটা কনফিডেন্ট। অ্যান্ড আই এম ফিলিং সো মাচ প্রাউড যে আসলে বাংলাদেশের এরকম একটা মুভি যেটা ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো একটা প্লেসে আসলে অবস্থান করতে পেরেছে। হ্যাঁ দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। যাই হোক লিসেনার্স, আমার সাথে অনেকে যুক্ত আছেন, সবার সাথেই কথা হবে, সবার সাথে আড্ডা হবে। তবে এই মুহূর্তে আরও একটা গানে চলে যাব আমরা। আমরা এখন অঙ্কনের করা একটা গান শুনব,
3: বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই।
2: হ্যাঁ রিদমের পছন্দের গান, এই গানটা তো সবাই জানেন, রিদমের পছন্দের একটা গান। তো আমি কথা না বলে আমি গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আশেপাশে
4: নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটু কাটা আর গা।

0: 4.
1: Midday. Midday. Field.
2: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন with Midday Fields. Listeners, Midday Fields নিয়ে কিন্তু সেই দুপুর দুটা থেকে আছি. দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি. It's 3:42 right now. অনেক বেজে গেছে যদিও, যাই হোক সময়টা খুব জলদি চলে যাচ্ছে. আশা করছি সবাই এনজয় করছেন আমাদের আজকের এই মিডডে ফিল্ডের অনুষ্ঠানটা. আমি রিদম কিন্তু আছে আপনাদের সাথে, আর প্লে লিস্ট জুড়ে কিন্তু সব দুর্দান্ত গান. একটা গান যদিও মানে অলরেডি শুরু হয়ে গেছিল, আমি কিন্তু গানটা মানে অফ করতে বাধ্য হলাম, ভাবলাম যে না আগে একটু বন্ধুদের সাথে কথা বলে আসি. তো যাই হোক, দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে অনেকেই যুক্ত আছে. আমি সরাসরি এখন একটু মেসেজ সেকশনে চলে যাব, কে কে আছে একটু দেখে আসি চলেন. আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে আছে কে আছে কে আছে কে আছে, যিনি আছে আমার সাথে অনেক আগে মেসেজ করেছে, আনফর্চুনেটলি মেসেজগুলো পড়া হয়নি, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি. এদিকে দেখতে পাচ্ছি যিনি জিজ্ঞেস করছে, একটা প্রশ্ন করি, এমন একজনকে মন থেকে চাই, হয়তো তার যোগ্য নই আমি, কিন্তু কেন জানি তাকে পাওয়ার খুব ইচ্ছে, সেই চাওয়াটা কি ভুল আমার? খুবই জটিল একটা কোয়েশ্চেন. আচ্ছা, ব্যাপারটা আসলে এরকম কিছুই না যে কাউকে আপনি চাচ্ছেন বা কাউকে চাওয়াটা আসলে ভুল ব্যাপার. ব্যাপারটা হচ্ছে সব কিছুরই কিন্তু একটা খাপ খাওয়ানোর মতো একটা বিষয় থাকে. আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি. আমি ধরেন আপনি খুব মানে চা খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ আপনি চা খান, বা আমি এর আগেও একবার চা দিয়ে কিন্তু হচ্ছে আপনাদেরকে একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম. সো ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি চা খেতে ভালোবাসেন, এখন আপনাকে যদি একটা প্লেটের মধ্যে চা দেওয়া হয়, আচ্ছা ব্যাপারটা আসলে এরকম কিছুই না যে কাউকে আপনি চাচ্ছেন বা কাউকে চাওয়াটা আসলে ভুল ব্যাপার. ব্যাপারটা হচ্ছে সব কিছুরই কিন্তু একটা খাপ খাওয়ানোর মতো একটা বিষয় থাকে. আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি. আমি ধরেন আপনি খুব মানে চা খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ আপনি চা খান, বা আমি এর আগেও একবার চা দিয়ে কিন্তু হচ্ছে আপনাদেরকে একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম. সো ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি চা খেতে ভালোবাসেন, এখন আপনাকে যদি একটা প্লেটের মধ্যে চা দেওয়া হয়, একটা চায়ের কাপে করে না দিয়ে আপনাকে যদি একটা প্লেটে

এখানে মন ভরবে না। কেন মন ভরবেন না? কজ আপনার সবকিছুই ঠিক আছে, আপনার যেটা দরকার অর্থাৎ চা, আপনি চাও কিন্তু পাচ্ছেন, বাট সেটা কিন্তু পজিশন ওয়াইজ মিলছে না। অর্থাৎ আপনার কিন্তু সেই চাটা খেতে হবে কোথায়, চায়ের কাপে করে। আর চায়ের কাপে করে যখন আপনি চায়ে চুমুক দিবেন, তখনই দেখবেন যে আপনার ভিতরে কিন্তু একটা প্রশান্তি লাগা শুরু হয়েছে। সো এই যে ব্যাপারটা যে এখানে জিজ্ঞেস করছেন যে আমি একজনকে মন থেকে চাই, হয়তো তার যোগ্য নই আমি, কিন্তু কেন জানি তাকে পাওয়ার খুব ইচ্ছে। তো এই ব্যাপারটা আমি কেন বললাম, প্লেট কাপ আমি এগুলো কেন মিলাচ্ছি? আচ্ছা, এখন ধরেন আপনার ইচ্ছে আছে যে আসলে আপনি সেই কাপটাতে করে চাটা খাবেন, বাট আনফর্চুনেটলি আপনার কাছে সেই কাপটা থাকছে না, আপনার কাছে থাকছে শুধুমাত্র একটা প্লেট। এখন আপনি তো চাও ভালোবাসেন, তবে আপনার তো কোনো দিক দিয়ে মিলছে না, এক্ষেত্রে আপনার কী করা উচিত? এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত, একটু মনটাকে একটু মানে ধৈর্য ধারণ করে দেন আপনার একটা কাপের জন্য অপেক্ষা করা উচিত। আপনি সেই কাপটা আগে অর্জন করেন, সেই কাপের মধ্যে আপনি চা ঢেলে তারপর সেই চাটা পান করেন, সেটাই হবে আপনার একটা অ্যাচিভমেন্ট। দেখেন, যোগ্যতা বলতে আসলে কিছু নেই যে আমি যোগ্য কিনা, আমি এখানের যোগ্য কিনা, আমি তার জন্য যোগ্য কিনা, আমি এই পজিশনের জন্য যোগ্য কিনা, আমি এই সিচুয়েশনের জন্য যোগ্য কিনা। যোগ্যতা অবভিয়াসলি ম্যাটার্স, বাট এই ব্যাপারটা যদি আসে মনের দিক দিয়ে, যোগ্যতা ডাজেন্ট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ আপনাদেরকে খাপে খাপ মিলতে হবে। অর্থাৎ একটা শার্পনারের সাথে একটা পেন্সিলের কিন্তু বন্ধুত্ব হতে পারে, কজ দুইজনই কিন্তু দুজনের জন্য পরিপূরক, বাট এখানে মিলটা আছে কোথায়, দুইটারই কিন্তু কানেকশান একই। অর্থাৎ পেন্সিলটাকে আপনি যখন শার্প করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার সেই শার্পনারটার প্রয়োজন হচ্ছে। সো ব্যাপারটা এরকমই, এখানে আশা করছি এটাকে এত ক্রিটিক্যাল করার কিছু নেই। যাই হোক, ইরিন আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে এদিকে যুক্ত আছে, কাজল যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে জুই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। কি খবর হেচকিস রিদম সাহেব? ও আচ্ছা, খুব মজা নিচ্ছেন তাই না? অজানা ফুড়ি সিলেট, ওকে, সিলেট থেকে অজানা ফুড়ি আছে আমার সাথে। অজানা ফুড়ি, অজানা ফুড়ি আমার মন কল্লাই সুড়ি। আচ্ছা, গীতা আছেন, ভালো তো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি রায়ন ভাই, রংপুর থেকে। এদিকে পারমিতা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে, দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমার স্কুল জীবন বেশি ভালো লেগেছে নাকি কলেজ জীবন বেশি ভালো লেগেছে? আচ্ছা, দুইটা আসলে দুই পার্ট। আমি যদি স্কুল নিয়ে বলি, স্কুল এটা একটা লাইফের একটা পার্ট ছিল, কলেজ লাইফটা এটা আরেকটা পার্ট ছিল, দুইটা টোটালি ডিফারেন্ট। স্কুল লাইফ আপনি কখন স্কুল লাইফ ভুলতে পারবেন না, কজ স্কুল লাইফ হচ্ছে আপনার সেই ছোটোবেলা থেকে বড় হওয়া, কিছু বন্ধুবান্ধবের সাথে, একটা সার্কেলের সাথে, একটা সোসাইটিতে। আর কলেজ লাইফটা কেমন হয়, কলেজ লাইফটাতে তো আমরা বেসিক্যালি মানে দুই বছর থাকি আর কি। সো দুইটারই মজা আছে, দুইটারই এনজয়মেন্ট আছে। আপনি স্কুল লাইফে স্কুলের এনজয়মেন্ট করবেন, কলেজ লাইফে কলেজের এনজয়মেন্ট করবেন। সো বেসিক্যালি আমি যদি দুইটার মিল খুঁজতে যাই, মিল পাবো না তেমন একটা। মিল তো অবশ্যই আছে, সেটা হচ্ছে পড়ালেখার দিক দিয়ে। আপনি স্কুল লাইফে পড়ালেখার প্রেশার কম থাকে, কলেজ লাইফে পড়ালেখার প্রেশারটা একটু বেড়ে যায়, বাট আমার মনে হয় যে দুইটা লাইফই কিন্তু এনজয়েবল, বাট দুইটা হিটস ডিফারেন্ট। হ্যাঁ, মানে দুইটা আসলে দুই প্যাটার্নের। আচ্ছা, এদিকে আফিয়া আছে, দেখা যাচ্ছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে তমা ফ্রম রংপুর, রংপুরিয়ান তমা, ওকে ফাইন। এদিকে যুক্ত আছে আমার সাথে কে আছে, কে আছে, মাইশা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, ও ধন্যবাদ, ধন্যবাদ। মুরাদ খান আছেন আমার সাথে, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এদিক থেকে শাপলা চত্বর আদর্শ থেকে আছে কেউ একজন, নামটা কোথায়, নামটা তো লিখে নাই। নিশি আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ও বিআই, তুমি কি আমার SMS পোলা না কেন? ও আচ্ছা, এই যে এই যে, এই দুপুরে বাসায় আমি ভাবছি তোমার কথা, সঙ্গী সাথী নেই তো কেউ, শুনছি আমি তোমায় একা। তো বিআই সাহেব কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আর সিফু ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। আর এদিকে দেখতে পাচ্ছি আর অনেকে আছে, সবার মেসেজ পড়বো, সবার সাথে আড্ডা দিব, এই মুহূর্তে একটা গানে চলে যাবো, খুব গান শুনতে ইচ্ছা করছে, পরবর্তী ঘন্টায় আবারও আসছি। এখন আমরা ঈশান মজুমদার আর শুভন্দু দাস শুভর করা একটা গান শুনবো, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, খুব চমৎকার।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে এখন পর্যন্ত। দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, শেষ ঘন্টা শুরুর এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ করছেন, আমি সরাসরি এখন একটু মেসেজ সেকশনে চলে যাব। প্রথমেই আমি একটু ফেসবুকে চলে যাই, দেখি ফেসবুকের কমেন্ট সেকশনে কে কে আছে আমার সাথে। ওকে, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে আফ্রিদা ওয়াসিমা আছেন, আমার সাথে যুক্ত আছেন এমডি জাকারিয়া হোসেন, আমার সাথে আছেন আজিজুল আজহারুল ইসলাম ফ্লেভার ভাই, আফ্রিদা ওয়াসিমা, তানহানেস, অমৃত বোস দাদা আছেন কলকাতা ইন্ডিয়া থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে, শান্ত দাস আছে, নাইম শান্ত দাস নাইম রংপুর থেকে। আর যে আপনার বিয়েটা কবে, আমার বিয়ে নিয়ে আপনাদের কেন এত টেনশন একটু বলেন তো, মানে আমি সুখে আছি, ভালো আছি, ব্যাপারটা কি আপনি সহ্য করতে পারছেন না, এরকম কিছু নাকি? যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কি আছে এমডি আয়ুব হোসেন আছে রংপুর থেকে যুক্ত হয়েছে। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে কে আছে, মুরাদ খান আছেন, ভাইয়া ভালো আছেন? আপনার বিয়ে হয়নি? না, আমার বিয়ে হয়নি। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, ভাইয়া আপনার সাথী কে হবে? কেউ হবে না আপনার জীবন সঙ্গিনী ছাড়া, তাই ভাইয়া বিয়ে করেন। বাবারে, বুঝলাম না, এক মানে এক সিরিয়ালে সবাই দেখি ননস্টপ বিয়ে নিয়ে বলছেন, কাহিনী কি এটা, এটা আবার কেমন কথা? আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে আমার জিজ্ঞেস করছেন ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, আমার ছোট বোন আছেন, আর এই তো রিদম আছে, মাম্পি আছে আমার সাথে। দেখা যাচ্ছে তোমার বুকে যদি বেশি ব্যথা হয় তাহলে একটু ধীরে ধীরে কথা বলো, না হলে ব্যথাটা আরও বাড়বে। যাই হোক, ইটস ওকে, ব্যথা ট্যাথা নিয়েই আসলে আমাদের লাইফ, ব্যথা থাকবেই, ব্যথাকে ভুলে থাকতে হবে। জামির আছে নারায়ণগঞ্জ থেকে আমার সাথে, এদিকে রংপুরের হাফসা যুক্ত হয়ে গেছে আমার সাথে। দেখা যাচ্ছে কি অবস্থা, কেমন আছেন, শরীর কেমন আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। মালিহা আছে আমার সাথে, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ডুইং গুড। অর্চি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আমার একটা ফ্রেন্ড মিফতাহুল জান্নাত আপনার এই প্রোগ্রাম প্রতিদিন শুনে আর মাঝে মাঝে মেসেজ দেয় আপনাকে, ওকে, আর ও এসব এসে আমাকে বলতো, আজ হঠাৎ আপনার প্রোগ্রামটা পেলাম তাই মেসেজ দিলাম। আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি আবার দেখা হয় আর কল্যাণী এই দুইটা গান একটু দিবেন প্লিজ। ওকে, আমরা যদিও আমাদের প্লেলিস্টে আসলে এভাবে আমরা গান প্লে করি না, বাট আমি চেষ্টা করবো, যদি প্লেলিস্টে আপনার এই গানটা থাকে অবশ্যই আপনি পেয়ে যাবেন। ওকে, সিমরাত জাহান শায়লা যুক্ত হয়ে গেছে আমার সাথে। দেখাচ্ছে, ওয়াও, শায়লা কিন্তু আমার কাজিনের নাম, বাই দ্য ওয়ে, আমার চাচাতো বোনের নাম শায়লা। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে রাইফা যুক্ত হয়ে গেছে আমার সাথে। ওকেই ওকেই ওকেই, এদিকে আরও অনেকে যুক্ত আছেন দেখা যাচ্ছে আমার সাথে। নাইস নাইস নাইস নাইস, এদিকে যুক্ত আছে বকুল। ওকে বকুল, বকুল মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বড়াই করে তোমার কাছে মেসেজ করে যাই, আর করবো না ভাই, আর করবো না ভাই, ভেরি সরি, আর মেসেজ করবো না। ওকে, থাকেন আপনার অহংকার নিয়ে, বড়াই করে, বড়াই বড়াই করেন, আলবিদা। আচ্ছা, এদিকে তমা, সিলোডি তমা দেখা যাচ্ছে একটু রাগ করে বসে আছে, কজ সিলোডি তোমার মেসেজটা এখন পর্যন্ত পড়া হয়নি। সপ্তাহ আমি সবার মেসেজই পড়ছিলাম। আসলে আপনার মেসেজটা যেহেতু আপনি পরবর্তীতে আবার টেক্সট করেছেন, আপনার মেসেজটা উপরে চলে যাওয়ার কারণে হয়তো মিস হয়েছে। আশা করছি ব্যাপারটা নিয়ে রাগ করবেন না। ওকে, বকুল জিজ্ঞেস করছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বকুল, আপনার নামটা বেশ সুন্দর।
4: বকুলের মালা শুকাবে,

দিলাম হায় এই প্রেম তোমাকে দিলাম। বকুলের নাম থেকে হঠাৎ করে গানটা মনে হলো আর কি। এই রিদম ভূত কি অবস্থা, হেঁচকি কমেছে? হেঁচকি কমেছে, কখন যে আবার চলে আসে টেনশনে আছি। বাই দ্য ওয়ে সানিম মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে আমার সাথে দেখা যাচ্ছে যুক্ত আছে আমেনা, যুক্ত আছে আমার নানুর শরীরটা খুব খারাপ, ও অনেক দোয়া রইল আপনার নানুর জন্য, ইনশাল্লাহ দোয়া করছি খুব জলদি সুস্থ হয়ে যাবে। আচ্ছা এদিকে মৈত্রী যুক্ত হয়ে গেছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। আচ্ছা আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি সবার সাথে আড্ডা দিব, সবার সাথে গল্প করব, তবে এই মুহূর্তে একটা গানে চলে যাই। আমরা তানজিব সরোরের একটা গান শুনব, ডুবে হে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি। চলেন একটু ভালোবেসে আসি।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। Oh, listeners, welcome back again. একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। আমার সাথে অনেকেই যুক্ত ছিলেন। আচ্ছা, গান গেলাম আমি কে সেটা বললাম না। ওকে, দিস ইজ আর জি রিদম হেয়ার। আমি সেই দুপুর দুইটা থেকেই কিন্তু ছিলাম আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। অ্যান্ড দেখতে দেখতে আজকে আমাদের মিড ডে ফিল্ড অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আছে। আর অনেকেই মেসেজ করেছেন, অনেকেই টেক্সট করেছেন, আমি যাওয়ার আগে অবশ্যই সবার মেসেজ পড়বো। এখন প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন, কেউ একজন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। এইদিকে দেখা যাচ্ছে আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু যুক্ত আছেন অনেকেই, পূরণ অধিকারী আছে আমার সাথে। দেখা যাচ্ছে বাইক সেল দিয়ে আইফোন নিলাম, একটা ড্রিম পূরণ করতে আরেকটা শেষ। না, এটাই আসলে লাইফ, একটা ড্রিম পূরণ করতে গেলে আরেকটা নষ্ট হবে, এটা স্বাভাবিক। যাই হোক, বেস্ট উইশেস, অ্যান্ড আশা করছি এটা ভালো হয়েছে। বাইক চালানোর থেকে একটা ফোন চালান, এটা এটা এটা আরও বেশি সেফ। এদিকে দেখতে পাচ্ছি মেহরিন খান দিয়া আছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। লামিয়া জান্নাত আছে আমার সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমিও উপস্থিত, মোস্ট ওয়েলকাম। উমর ফারুক জিজ্ঞেস করছেন আপনার ইনস্টাগ্রাম আইডি কি। ওকে, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিদম 01, RYTHOM, রিদম দিয়ে সার্চ করলেই হবে, রিদম 01 আমার ইনস্টা আইডি। অ্যান্ড রিদম খন্দকার ফেসবুক প্রোফাইল, আর জি রিদম ফেসবুক পেজ। সাইম খান আছেন, হাই হ্যালো। উমর ফারুক আছেন, আফ্রিদা ওয়াসিমিয়া আছেন আমার সাথে, দেখা যাচ্ছে আপনি এত হ্যান্ডসাম। ওরে বাবা রে, মাশাল্লাহ বলেন একটু। আচ্ছা, ইমরান তুহিন আছে, সালাম ভাইজান কেমন আছেন? আপনার শো আমি মাঝে মধ্যে শুনি, আমি তুহিন গাজীপুর শ্রীপুর থেকে। ওকে ওকে ওকে, মাঝে মধ্যে শুনলে হবে না দাদা, রেগুলার শুনতে হবে, রেগুলার জয়েন করতে হবে আমার সাথে। ওকে, এদিকে আমি দেখতে পাচ্ছি নাম্বারও অনেকে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে যুক্ত আছেন কে আছেন, কে আছেন আমার সাথে। এদিকে রংপুর থেকে রানু আছে আমার সাথে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছেন। সাইদুল ইসলাম সোহাগ আমার সাথে যুক্ত আছে, ওয়ারিসা। ওকে, গুড আফটারনুন বড় সাহেব। ওরে বাবা, আপনি আপনার নাম মনে রেখেছেন, ও সো সুইট অফ ইউ। আর ইউ জিন্দা? ইয়া, আম জিন্দা, আম জিন্দা। টু মিনিটস কথা বলে 15-20 মিনিটস গায়েব হয়ে যান আর বলেন সেই দুপুর দুইটা থেকে হাজির আছেন। নাইস ওয়ান, নাইস ওয়ান। কচু থাকেন বাবারে, এত রাগ একটা মানুষ। রিদম মনে হয় তার এক্সের কথা মনে পড়ে গেল তাই এমন গান শোনাচ্ছে। না না, এরকম কিছু না, এক্সের কথা ভাবিও না এখন আর। সিলেট থেকে রিহান আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছেন নিপেন আমার সাথে, জাহাঙ্গীর যুক্ত আছেন চট্টগ্রাম থেকে, এদিকে জান্নাত যুক্ত আছে দেখা যাচ্ছে আমার সাথে, সিলেট থেকে যুক্ত আছে কেউ একজন নাম লিখেনি, এদিকে দেখতে পাচ্ছি রানু আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছেন মুশফিক, মুশফিক আহমেদ। ওকে, এদিকে তুবা যুক্ত হয়েছে একদম শেষ পর্যায়ে মনে হচ্ছে। লাভবার্ড, ভালোবাসার ভালো লাগা কি এক? ভালোবাসার ভালো লাগা এক না, দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, শেষ পর্যায়ে আছে। আমার মনে হয় আজকে আর লেন্দি না করি, কজ সিফাত ভাই আসবে আবার কিছুক্ষণ পরে। এদিকে দেখতে পাচ্ছি জান্নাত যুক্ত আছে রংপুর থেকে আমার সাথে, রংপুর থেকে যুক্ত আছে আয়মান, জিনিয়া যুক্ত আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে রংপুর থেকে পড়ি, এদিকে মৈত্রী যুক্ত আছে। জিনিয়া, আমি আপনার এই মেসেজটা আগামীকাল পড়বো ইনশাল্লাহ, যেহেতু বিদায় মুহূর্তে আছি আজকে আর পড়লাম না। পাগলু ভাই কেমন আছেন? মোহাম্মদপুর থেকে রানী আছে। ওকে রানী, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে চট্টগ্রাম থেকে কেউ একজন, নামটা লিখেনি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন, ইট মিন্স অ্যালট, ইট মিন্স অ্যালট। বিদায় মুহূর্তে আছি, বিদায় নিচ্ছি আজকের মতো, আবারও আগামীকাল ঠিক একই সময় হাজির হয়ে যাব, অর্থাৎ মিড ডে ফিল্ড নিয়ে কালকে ইনশাল্লাহ আড্ডা হবে 100-100। আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, ভূমির করা একটা গান, যেটা হচ্ছে দেশ জুড়ে অ্যালবামের দমা দম মস্ত কালান্দর। হ্যাঁ, খুব সুন্দর একটা গান, মাস্ত কালান্দার শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আশা করছি গানটা এনজয় করবেন, অ্যান্ড আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও আগামীকাল হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 এর আড্ডা নিয়ে। অবশ্যই আজকে একটা ধাঁধা আছে, খুবই সহজ একটা ধাঁধা, সেই ধাঁধাটা অবশ্যই আপনাকে বলবো, সেই ধাঁধার উত্তরটার জন্য অপেক্ষা করব, আপনার কাছ থেকে উত্তরটা যেন আমি পাই। সময় পাবেন আপনি অনেকক্ষণ, মানে 2 ঘন্টা। তো যাই হোক, তার আগে আপনাকে বলছি আমি সিফাত আছি আপনার সঙ্গে এখন এই মুহূর্তে 90.4 এবং রাত 8টা পর্যন্ত কিন্তু আমি থাকবো কথায় কথায়, গানে গানে এবং এই আড্ডার মানে এই ধাঁধার উত্তর নিয়ে। সো অবশ্যই আপনি আপনার উত্তরগুলো বা আপনার যে কোনো কথাবার্তা আপনি আমাকে কিন্তু জানাতে পারেন 01841904904 এই নম্বরটিতে, এবং এটাতে হোয়াটসঅ্যাপও করতে পারেন, SMSও করতে পারেন, চাইলে আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে চলে আসতে পারেন, সেখানে পোস্টটা পেয়ে যাবেন। আমাদের যেই আজকের যে ধাঁধাটা আছে, ধাঁধাটা নিয়ে যে পোস্টটা, সেটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট আকারে আপনার উত্তর কিন্তু আপনি জানাতে পারেন। আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে কোন ধানে চাল হয় না। আমরা তো জানি ধানে চাল হয়, তাই না? তো কোন ধানে চাল হয় না সেটার উত্তর আমাকে জানিয়ে দিন অবশ্যই। আর এর মধ্যে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4। আমাদের অমৃত বোসকে দেখতে পাচ্ছি, তিনি শুভ বিকাল জানিয়েছেন। শুভ বিকাল অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে আমাদের এই বন্ধু, নিয়মিতই যুক্ত হন, একদম প্রথমেই তিনি কিন্তু জানান দিয়ে দেন যে তিনি আছেন আমাদের সঙ্গে। ওকে, সো আমাদের সঙ্গে আরও আছেন পাগলু ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আজ আমার একটা রুমমেটকে নিয়ে শুরুতেই জয়েন হয়ে গেলাম, বাহ, স্বাগত জানাচ্ছি আপনার সেই রুমমেটকে, এবং অনেক অনেক ধন্যবাদ যে তিনি আপনার সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আচ্ছা, ওর নাম হচ্ছে শান্তি। ওকে শান্তি, শান্তিময় হোক আপনার জীবন এবং এই শান্তি আশেপাশের সবার মধ্যে শান্তি বিলিয়ে দিক, এবং শান্তি যেহেতু আমাদের এখানেও চলে এসেছে, আমাদের এখানেও আরও শান্তি চলে আসবে আশা করছি। আপনার নিউ ফ্রেন্ড হইলো, আমি রানী ফ্রম হাতিবান্ধা, এখন আছি মোহাম্মদপুরে। তো কি বলা যায় আসলে রানীকে, মানে হাতিবান্ধাই বলবো নাকি মোহাম্মদপুর বলবো? এই যাই হোক, হাতিবান্ধাই থাক, সেখানে মোহাব্বতও থাক নাকি। সালিহুর রহমান, যুক্ত হয়ে গেলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, মনটা ভালো তো একদম ফাটাফাটি, কি অবস্থা আপনার? এদিকে আছেন আমার আমার ভু, তোমার ভু, সবার ভু, সিফাত ভু, শুধু বিকাল সাথে আছি পুরো সময় আমি সানিম। ভু না ভাই, কোনটা হবে? ভু দিয়ে তো আমি জানি না কোনো কিছু, আমি মনে করেছিলাম যে ভূমি টুমি কিছু একটা হবে। যাই হোক, সালিম আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন আমাদের বন্ধু, কি লিখেছে, এটা মাম্পি আমাদের লিখেছে হচ্ছে, হাই মিনহাজ, কেমন আছেন? গত মঙ্গলবার তা কেমন গেল আপনার? আচ্ছা, লাকি খান মাম্পি কোনটা আসলে, অ্যাকচুয়ালি আপনার নাম কোনটা লাকি খান, সেটা একটু বলবেন। আমার গত মঙ্গলবার তো মনে হয় আমি অ্যাটেন্ড করতে পারিনি এখানে, তবে গত মঙ্গলবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রাম নিয়ে আমরা ছিলাম, যেখানে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। ইনফ্যাক্ট আমাদের ঢাকা এফএম এর 1 মিলিয়ন হয়ে গিয়েছে ফলোয়ার্স, এবং সেই সাথে আমাদের রেডিও আম্বার জন্মদিন ছিল 10 বছরের। সো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে একটা ভালো প্রোগ্রাম ছিল। হালিম আছেন রংপুর থেকে, হাই ভাইয়া কেমন আছো? এই মিষ্টি বিকেলে তোমার মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য জয়েন হয়ে গেলাম। ওকেই, অবশ্যই চেষ্টা করব আমাদের এই আড্ডাবাজিটা একেবারে সুন্দর, আরও সুন্দর করে চালিয়ে নেওয়ার জন্য। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে অনিমেষ রয় অ্যান্ড পান্থ গানের কণ্ঠে নাসেক নাসেক। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4
3: সারা দেশে
4: সবার সাথে।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
2: এক নেশন এক স্টেশন। Nation, X Station.

জলের গান শুনছিলাম, এমন যদি হতো। আসলেই অনেক কিছু মনে আসে, কিন্তু যে এমন যদি হতো, এটা এরকম হতো, ওইটা ওরকম হতো, এমন যদি হতো যে আমরা আগে আবার হারিয়ে গেছি, এমন যদি হতো যে যেই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলেছি সেই মানুষগুলোকে আবার জীবনে পেয়ে গেছি, মানে সেটা বাবা মা, ভাই বোন অথবা দাদা দাদি, নানা নানি, যেটাই হোক, সবাইটাই, অনেক কিছুই আসলে মিন করা যায়। এনিওয়ে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গেই আছি, ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে। এখানে অনেক বন্ধুরা আছেন আমার সঙ্গে, অনেকদিন পরে আসলাম, আমাদের একজন বন্ধু, আমাদের মুমু সিলেট থেকে, আসলে তো মুমু সিলেট, সিলেটি মুমু আমাদের, অনেকদিন পরে। এতদিন কোথায় ছিলেন মুমু আপনি? এতদিন আপনাকে দেখলামই না। আচ্ছা, অমৃত বোস একটা উত্তর দিয়েছেন, ওকে আমরা রাখলাম উত্তরটা। এদিকে আছেন, আসসালামু আলাইকুম শুভবিকাল সিফাত ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে। অঙ্কুরকে অনেকদিন পরে দেখলাম মনে হচ্ছে। আছি পুরো সময় জুড়ে ঢাকা এফএম এর সাথে ভাইয়া। আজকের ধাঁধার উত্তর হলো, আচ্ছা তিনি একটা উত্তর দিচ্ছেন, আজকে আমার কাছে মনে হয় কি যে অনেকগুলো উত্তর হবে আর কি, যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু অবসান, কালিয়াকৈর থেকে রওনা হলাম। আচ্ছা, আমার একটা কাজ পেয়েছি তো এখানে সময় দিতে হচ্ছে, কংগ্রেচুলেশন। আচ্ছা, এক এক কোম্পানিতে এক এক রকম নিয়ম কানুন, আলাদা আলাদা কমিউনিকেশন ডিলিংস, প্রতিটা কাজ আমার জন্য শিক্ষা, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রথমে একটু অস্বস্তি লাগলো, এগুলো আমি এনজয় করছি, দোয়া করবেন। অবশ্যই অবসান, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আপনি খুবই বাস্তবধর্মী একটা কথা বলেছেন, এটার জের ধরেই আমি আসলে বলতে চাই যে কোনো কাজ যখন আমাদের সামনে আসে বা আমাদের করতে হয়, অথবা এটা কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে, যখন আমরা কোনো মানে নতুন ক্লাসে উঠি এবং নতুন পরীক্ষার সময় আসে, তখন আমাদের কাছে সবকিছু খুব বিরক্তিকর মনে হয়, মনে হয় যে এটা কেন, এটা তো আমি পারবো না, আরে এটা তো আমার দ্বারা হবে না, হ্যান না তেন না, আরো অনেক কথাবার্তা চলে আসে। কিন্তু আসলে যে কোনো নতুন কাজ, যে কোনো কিছুই প্রথম দিকে আপনার কাছে একটু কঠিন মনে হলেও, তারপরে যখন আপনি সেটা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবেন এবং নিজের ইচ্ছায় সেখানে এগিয়ে যাবেন, তখন ওই কাজটা একটা সময় আপনার কাছে ইজি হয়ে যাবে। এবং এর বিনিময়ে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, যেটা অবসান অলরেডি বললো। এবং অভিজ্ঞতা যে অর্জন করছেন অবসান সেটা খুব আনন্দ সহকারেই কিন্তু অর্জন করছেন। এই জন্য তার কাছে, অন্যান্য মানুষের কাছে যতটা কঠিন মনে হয়, তার কাছে আসলে জিনিসটা অতটা কঠিন, কঠিনের সাথেও আবার একটা এক্সাইটমেন্টও কাজ করে। তো অবসান, আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনি সামনে এভাবে এগিয়ে যান, আমরা দোয়া করি আপনার জন্য। হাই সিফু ভাই, আমি ঈশানা স্কুল থেকে এসে তোমাকে শুনছি আর ভাত খাচ্ছি। ওকে ঈশানা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈশানা জয়েন করে ফেলেছে আমাদের সঙ্গে, আস্তে আস্তে আমাদের সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। টেনশনের কোনো কারণ নেই, আমি আবার টেনশন করছিলাম যে কোন বন্ধু আসবে কোন বন্ধু আসবে না, এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম। অনেক বন্ধু তো হারিয়ে গেছে, আবার অনেক নতুন বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে যুক্ত হন প্রতিনিয়ত আমার আড্ডাগুলোতে এবং নিজের কথাবার্তাগুলো শেয়ার করেন, যেখান থেকে আমি অনেক কিছু আসলে শিখতে পারি, তো আমার টিচার বলা যায় আপনাদেরকে আসলে। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু শ্যাম সুন্দরী। সিফু ভাইয়া কেমন আছেন? আপনার ভয়েস শুনতে আবার রেডিও শুনতে যুক্ত হলাম, থ্যাংক ইউ। মেলাদিন রেডিও না হয় না, মিস করি সবাইকে, কেন মানে এত দূরত্ব কেন, আপনি তো চলে আসতেই পারেন, তাই না? এমন তো না জানেন রেডিওতে বা এফএম এ এসেই এফএম শুনতে হয়, বিষয়টা এমন না, কিন্তু আপনার পকেটেই থাকে অথবা আপনার ব্যাগে থাকে মোবাইলটা, তো সেখানে আপনি যে কোনো সময় যে কোনো মোমেন্টে যে কোনো জায়গায় কিন্তু আপনি শুনতে পারেন। সো এটা আসলে ইচ্ছার একটা ব্যাপার থাকে। সাইম খান আছেন, অনেকগুলো উত্তর দিয়েছেন, ওকে আপাতত কিছুই বলছি না, দেখি বাকি বন্ধুরা কি লিখে। তহিদুল ইসলাম আছেন, তহিদুল ইসলাম একটা উত্তর দিয়েছেন, ওকে। এবং আমাদের এই বন্ধু বনশ্রী থেকে আছেন, কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তহিদুল কেমন আছেন আপনি? আফরোজা পলি, মানে এটা আমাদের জুথি। সিফাত ভাইয়া, আপনার ধাঁধাটি সঠিক উত্তর হলো, তারপরে দিল, আচ্ছা আমি জানতে পেরেছি মাত্র। তবে জান্নাতারা জুথি, আমার মনে হয় যে আপনি নিজে থেকে আগে একটু চেষ্টা করবেন, ঠিক আছে? নিজে থেকে পারার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে, যে আমার ব্রেনটা কাজ করলো, আর যদি সব কিছু খুঁজে বের করে ফেলি তাহলে তো মনে করেন যে সেখানে আপনি অনেক কিছুই আর কি, আপনার ব্রেনটা আসলে কাজ করলো না ওইখানে, বা আপনি একটু অলসই রয়ে গেলেন ওইখানে। তো দাদাদের মূল কারণটাই হচ্ছে যে আপনি জানেন যে এটা অনেক জায়গায় উত্তরটা পাওয়া যাবে, কিন্তু আমি একটু নিজে চিন্তা করি এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখানে আছেন আমাদের গৌতম হালদার, তিনি একটা উত্তর দিয়েছেন, মাসুদ রানা একটা উত্তর দিয়েছেন, অঙ্কুর বড়ুয়া আমাদের সঙ্গে আছেন, ইমরান তুহিন আছেন আমাদের সঙ্গে, কেমন আছেন ভাইয়া জিজ্ঞেস করেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। রাবেয়া মুমু আছেন আমাদের সঙ্গে, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর এদিকে SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন আমি একটু দেখি আমাদের বন্ধুদের কথা। ভাইয়া ভালো আছো? বাসার সবাই ভালো আছে? যুক্ত হয়ে গেলাম জিনিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনিয়া, আপনার কথা বলছিলাম যে আমাদের জিনিয়াসকে দেখা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, আমার সালাম নেবেন, আমি জানবি জয়েন হয়ে গেলাম, সিলেট থেকে থাকবো শেষ পর্যন্ত, থ্যাংক ইউ। জানবি জানবি গতদিন আমাদের সঙ্গে একদম শেষে যুক্ত হয়েছিলেন। সেফুদা, আমি ওয়ারিসাও যুক্ত হয়ে গেলাম, ওয়ারিসাও সুন্দর নাম, মানে মনে হচ্ছে একটু জাপানি কোরিয়ান একটা ব্যাপার আছে, ওয়ারিসাও। ওকে ভাইয়া, আমার নাম রুমি, আমি চট্টগ্রাম থেকে শুনছি, আমি অনেকদিন থেকে শুনি, বাট তখন টাকার অভাবে SMS দিতে পারি না, আজ ফার্স্ট SMS দিলাম, আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম ওয়েলকাম আমাদের বন্ধু রুমি, আপনাকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের রুমিকে। পরি আছেন রংপুর থেকে, কেমন আছো ভাইয়া? আছি শুরু থেকে শেষ পর্যন্ত, থ্যাংক ইউ পরি, সঙ্গেই থাকবেন আশা করি, আহে মিলে গেলে তো।
থ্যাংক ইউ পরি, সঙ্গেই থাকবেন আশা করি। ওহো আচ্ছা, আরেকজন বন্ধু উত্তর দিয়েছেন নাম ঠিকানা কিচ্ছু নাই, তো নাম ঠিকানা না দিলে তো উত্তরটা নিব না অবশ্যই। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, সোনু নিগম অ্যান্ড সঞ্জিত হেগড়ের মায়া ভি, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
0: ঢাকা মেট্রো 9040।

প্রথম ঘন্টার শেষ দিকে আমরা সিফাত আপনার সঙ্গেই আছি, অবশ্যই ঢাকা মেট্রো 9040 নিয়ে। বাইরের পরিবেশটা নিয়ে যদি বলতে হয়, এই মুহূর্তে ঢাকায় যেটা দেখতে পাচ্ছি আমি অন ইয়ার থেকে, সেটা হচ্ছে যে খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এবং খুব বেশি আসলে গরমের প্রকোপ নাই। এবং আজকে আমি আস্তে আস্তে অবশ্য বৃষ্টিও পেয়েছি এবং বৃষ্টিতে ভিজতেও হয়েছে আমাকে কিছুটা, পুরোপুরি না, কারণ এখনকার সময়ের বৃষ্টিটাই এরকম, কখন কী চলে আসে এটা আসলে বোঝাটা কঠিন। তবে এরপরে যে আবার গরমটা পড়বে সেটা ভাবতেও আবার একটু মানে আর কি অন্যরকম লাগছে। এনিওয়ে, আপনি আপনার কথাবার্তাগুলো জানাতে পারেন আমাকে 01841904904 এই নম্বরটিতে। আর এদিকে কিন্তু আবার ভ্যালেন্টিয়ার 2026 মনোনয়নে কিন্তু সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন কিন্তু বিশ্বকাপ মাতানো সেই ভোজেনিয়া কেভারদের, নিশ্চয়ই মনে আছে সেই বিশ্বকাপের কথা। এবং এই বিশ্বকাপের ভিতরে ভোজিনহোর যেই পারফরমেন্স ছিল এটা অসাধারণ ছিল, এবং তাকে আসলে যদি আরও আগে পাওয়া যেত আমার মনে হয় আরও ভালো হতো। তার এখন যথেষ্ট বয়স হয়েছে এবং তিনি আর কতদিন খেলতে পারবেন জানি না, তবে গোলরক্ষক হিসেবে আসলে আছেন বিধায়ী তিনি আসলে এই বয়সেও খেলতে পারছেন। আদারওয়াইজ স্ট্রাইকার বা মিডফিল্ড বলেন বা ডিফেন্স বলেন, সব কিছুর মধ্যে কিন্তু আরও বেশি পরিমাণ আসলে এনার্জির প্রয়োজন পড়তো, বা এই এই যে এটাকে আসলে মেনটেন করাটা খুব কঠিন, হয়তো বা হাতে গোনা কয়েকজন প্লেয়ার থাকতে পারে ম্যাক্সিমামই কিন্তু এখান থেকে আসলে ব্যাক করে। যাই হোক, শুভকামনা ভোজিনিয়ার জন্য, এবং তিনি আসলেই অসাধারণ এবং তিনি খুব ভালো একজন মানুষ যতটুকু আমি তার ইন্টারভিউ পড়েছি বা তার কথাবার্তা শুনেছি, সব কিছু মিলিয়েই আসলে বললাম। আর খেলতে পারবেন জানি না, তবে গোলরক্ষক হিসেবে আসলে আছেন বিধায়ী তিনি আসলে এই বয়সেও খেলতে পারছেন। আদারওয়াইজ স্ট্রাইকার বা মিডফিল্ড বলেন বা ডিফেন্স বলেন, সব কিছুর মধ্যে কিন্তু আরও বেশি পরিমাণ আসলে এনার্জির প্রয়োজন পড়তো, বা এই এই যে এটাকে আসলে মেনটেন করাটা খুব কঠিন, হয়তো বা হাতে গোনা কয়েকজন প্লেয়ার থাকতে পারে ম্যাক্সিমামই কিন্তু এখান থেকে আসলে ব্যাক করে। যাই হোক, শুভকামনা ভোজিনিয়ার জন্য, এবং তিনি আসলেই অসাধারণ এবং তিনি খুব ভালো একজন মানুষ যতটুকু আমি তার ইন্টারভিউ পড়েছি বা তার কথাবার্তা শুনেছি, সব কিছু মিলিয়েই আসলে বললাম। আর এদিকে যে যে বন্ধুরা আমার সঙ্গে আছেন সেই কথাগুলো অবশ্যই আমি পড়ার চেষ্টা করি।

কোন ধানে চাল হয় না? আমার বন্ধুরা অনেক অনেক উত্তর দিচ্ছেন এবং আপনি অবশ্যই উত্তরটা পাঠিয়ে দিবেন আমাকে। আচ্ছা প্রিয়া, আপনি তো মানে হোয়াটসঅ্যাপে আছেন, তাহলে আপনি ফেসবুকে নাই? আপনি ফেসবুকে তো আসতেই পারেন, মানে আপনি অনলাইনে আছেন, তো অনলাইনে তো আপনি ফেসবুকে আমার মনে হয় যে ব্রাউজ করতেই পারেন, যদি আপনার আসলে একান্ত ব্যক্তিগত কোনো সমস্যা না থেকে থাকে সেটা ইউজ করার ক্ষেত্রে। কারণ অনেকেই আছেন যারা ফেসবুক ইনস্টা এগুলো ইউজ করে না, এটা যার যার ব্যক্তিগত একটা বিষয়। অবশ্য না করার মধ্যেও কিন্তু একটা মানে ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি, আমরা অনেক সময় দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি যে আমাদের নিয়মিত পড়ালেখা অথবা নিয়মিত কাজগুলোর ভিতরে সেটা খুব বাজেভাবে ব্যাহত হয়, এবং আমরা রিলস এবং এগুলো হচ্ছে একটা নেশার মতো, এবং একটা দেখবেন যে এটা চলতেই থাকে, আপনি কোনোভাবেই আসলে শেষ করতে পারবেন না, মনে হবে যেন আরো দুইটা দেখি, আর একটা দেখি, আর একটু পরে শুয়ে পড়ব, এবং করতে করতে দেখা গেছে রাত পার হয়ে যায়, তারপরে আমাদের সেই নেশাটা পার হয় না। তো যাই হোক, এখান থেকে যতটা দূরে থাকবেন ততটা বেটার, এবং অবশ্যই আপনি এন্টারটেনমেন্টেরও দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা সময় ভাগ করে নিতে পারেন আপনার, যে আপনি এতক্ষণ আসলে মোবাইল ব্রাউজ করবেন বা মোবাইলে আপনি নেট দেখবেন বা রিলস দেখবেন বা টিকটক দেখবেন, যেটাই দেখবেন তার পরবর্তীতে আপনি রেখে দিয়ে আপনার বাকি কাজগুলো করবেন। কিন্তু সবসময় যদি আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন সেটা আপনার জন্য আসলে ক্ষতিকর। রবিউল ইসলাম আছেন, বুঝি নাই স্যাটারডে নাইট হোয়াট। আনোয়ার হোসেন আয়ান, তিনি একটা উত্তর দিয়েছেন। শ্যাম সুন্দর লিখেছেন, আরে সিফু ভাই শুনি তো, বাট আগের মতো কমেন্ট বা মেসেজ করা হয় না, আমার আগের আইডি নষ্ট হয়ে গেছে তাই জানি ভুলে গেছেন সবাই আমাকে। যাই হোক, পরিচয় আবার দিই, আমি আপনার পুরাতন বন্ধু সামান্তা শাহানুর সিলেট। ইয়া, সামান্তা শাহানুর সবসময় মনেই আছে আসলে আমাদের, এবং যেহেতু আগের আইডিটা নাই এবং আপনি বলেন না নামটা সবসময়, দ্যাটস ওয়াই আসলে ওইভাবে আসলে মনে করতে পারি না, কিন্তু সামান্তা শাহানুর এটা মনে আছে অবশ্যই, এবং সিলেট থেকে আমাদের এই বন্ধু। তোমাকে আমাকে সত্যি করে বলবেন, অবশ্যই মনে আছে, মনে না থাকলে সমস্যা নেই, বাট সত্যিটা বলবেন। এই যে সত্যিটা বলে দিলাম, তবে শাহানুর আমরা চাইবো যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত হন। সোহেল মাসুদ আছেন, শুভ অপরাহ্ন, ধানমন্ডি থেকে শুনছি, তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, জাফর হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, অনেক অনেক উত্তর আজকে, মানে বেশি সহজ হয়ে গেছে মনে না, যাই হোক সবসময় তো কঠিন দেওয়া যাবে না, সো সহজ তো থাকতে হবে। আর এদিকে এসএমএস এর মাধ্যমে যারা আছেন, এই যে সিফু কি দুলা ভাই, আরে বাবারে বাবা, এখন আমি তোমার শালিকা, এই এক এক দিনকে এক এক রকম মানে মানে পরিচয় হয় না এরকম। আচ্ছা তুমি অনেক কিউট তাই তোমাকে, আচ্ছা এই নামে ডেকেছি কারণ অনেক কিউট হয়, দুলা ভাইয়ের অনেক কিউট হয় না? ওকে, মনিফা চট্টগ্রাম, মেবি কিউট হয়, যে শালিদের কাছে আর কি কিউট হয় আর কি। যাই হোক, সবাই কিউট, পৃথিবীতে সবাই কিউট। এদিকে আছেন আমাদের সঙ্গে, ভাইয়া কেমন আছো? আমি নাফিসা ঢাকা থেকে, নাফিসা স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন আপনি? তিনি একটা উত্তর দিয়েছেন নাফিসা। নাফিসা উত্তরটা এখনই আর কি অনিয়ারে বলছে, মানে মাইকে বলছি না, কারণ হচ্ছে বাকি বন্ধুরা তাহলে কপি করতে পারে, যদি অনেকেই আজকে উত্তরটা পেরেছেন। আমাদের বন্ধু সানিম কি লিখেছেন, ভুল হয়েছে, ভুল লিখতে যে চেয়েছিলাম, আচ্ছা ভুল হয়েছে, ভূ লিখতে চেয়েছিলাম, মাফ করে দেন সিফাত ভাই, ভূ আমি সানিম, তো ভূ তো আগেরটাই তো লিখলেন, আগেও তো ভূই লিখেছিলেন, কি বুঝালেন? আচ্ছা, টিউশন থাকার কারণে 4টা পর্যন্ত বাইরে থাকা লাগবে, নাবিল লালমনিরহাট থেকে, তো 4টা পর্যন্ত বাইরে থাকবেন, আমি তো 5টার পরে আসলাম, সমস্যা কি? নীলাদ্রি আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, ভাইয়া জয়েন হয়ে গেলাম, নীলাদ্রি স্বাগত জানাচ্ছি আপনাকে। সালিহুল লিখেছেন দাদার আনসার, তারপর তিনি উত্তর দিয়েছেন, ভাইয়া গত রবিবার স্কুলে একটা কাজে ব্যস্ত ছিলাম তাই পুরো সময় যুক্ত থাকতে পারিনি। ওকে, যেহেতু আপনার প্রোগ্রাম রবি মঙ্গল ও বুধবার থাকে তাই আমি স্কুল আমার ক্লাস রুটিন করেছি সপ্তাহে একদিন বৃহস্পতিবার। বাবারে বাবা, সালিহুর এত ভালোবাসার জন্য সত্যি আমি কৃতজ্ঞ, তবে আমি অবশ্যই চাইবো যে আপনি ওই কাজটাকে বেশি বেশি করে প্রায়োরিটি দিবেন, কারণ এই যে আপনার এই ভালোবাসাটা, এটা আমি সবসময় চাই, এবং সাথে এটাও চাই যে আমাদের এখান থেকে কোনো একজন বন্ধু আরও 10 মানুষের অনেক উপকারে আসছেন, এটা আমাদের সবার জন্য অনেক প্রাউডের একটা বিষয়। ঠিক আছে সালিহুর, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শুভ বিকাল ভাইয়া, স্কুল থেকে এসে যুক্ত হলাম, তুমি কেমন আছো? সিলেট থেকে হালিমা, হালিমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আমাদের সময় না, মানে আমি যে স্কুলে পড়তাম সেখানে আসলে মানে যাদের মানে গার্ল শিফট, এটা ছিল যে সকালবেলা, সকাল 7টা 8টার পর থেকে হতো, আমরা ডে শিফটে পড়তাম, মানে একটা নির্দিষ্ট ক্লাসের পরে, তো এখন মনে হয় আর কি অনেকগুলো ইয়ে আছে যেটা হচ্ছে বিকালবেলাও, যেমন আমার অনেক বন্ধুদের পাই আর কি যারা বিকালের শিফটে আসলে আমার মনে স্কুল করে আসে, অথবা স্কুলের প্রেশারটাই অনেক বেশি হয়ে গেছে, সকাল থেকে শুরু করে একবারে বিকাল সন্ধ্যায় তারা বাসায় ফেরে। যদি আমি এটার একটু মানে একটু উড়াধুরা টাইপের আর কি, তো সেই ক্ষেত্রে আমি আসলে সবসময় আমার আমার যারা কাজিন আছে, আমার যারা ভাই বোন আছেন, তাদের যারা মানে আমার ভাগ্না ভাগ্নি ভাতিজা যারাই আছেন, সবার ক্ষেত্রে আমি বলি যে না না, মাঝখানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকতে হবে, শুধু সারাদিন এটা নিয়ে বসে থাকলে তারপরে তোমার মাথায় এটা নিয়ে কিছু ঢুকবে না, কারণ আমার প্রথম এবং প্রধান যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে আমার যে বন্ধুরা, আমার যে আত্মীয় স্বজন বা যারাই আসলে পড়াশোনা করছেন, সেই পড়াটা যেন সে বুঝে পড়েন, শুধুমাত্র লিখতে হবে এজন্য পড়ে নিলাম, জাস্ট 1 ঘন্টা মনে থাকলো, লিখে দিলাম, পড়া শেষ, মাথা থেকে চলে গেল, এই শিক্ষাটা আসলে আমাদের ফিউচারে কোনো কাজে দেয় না। তো ফিউচারে যেটা কাজে দেবে সেটা হচ্ছে আপনি যেটা পড়ছেন সেটা যেন আপনি বুঝতে পারেন আপনি কী পড়ছেন এবং কেন পড়ানো হচ্ছে আপনাকে। ঠিক আছে, আচ্ছা আজকের ধাঁধাটা বলো না, আমি না বলে দিলাম তো আজকের ধাঁধাটা, আবারও বলে দিচ্ছি।

প্রশ্নের জন্য যান, সেটা হচ্ছে কোন ধানে চাল হয় না? ভাবতে থাকেন, আমি বরং পরবর্তী ঘন্টা আবার ফিরছি, যে গানটা প্লে করছি আপনার জন্য কনার গান খামোখাই ভালোবাসি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত, এবং চলছে আপনার প্রিয় শো ঢাকা মেট্রো 9040, এবং আপনি শুনছেন অবশ্যই 90.4। আমি 8টা পর্যন্ত আছি, অনেক অনেক কথাবার্তা, অনেক অনেক গান নিয়ে। আর অলরেডি আমাদের একটা ঘন্টার কথাবার্তা কিন্তু শেষ হয়ে গেছে, আরো দুটি ঘন্টা আছে, দ্বিতীয় ঘন্টা আমরা শুরু করলাম আর কি। তো এখানে একটা ধাঁধা দিয়েছি আজকে, সেটা হচ্ছে কোন ধানে চাল হয় না, কোন ধানে চাল হয় না সেটা আমরা জানতে চেয়েছি। এখানে আছেন যে বন্ধুরা আমার, অহনা ইসলাম যুক্ত হয়েছেন। সুবিকাল ভাইয়া কেমন আছেন? অহনা আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? অহনাকে এখন খুব বেশি পরিমাণ পাওয়া যায় না, হয়তো অহনা একটু ব্যস্ত। আচ্ছা, রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অনেক বন্ধু। আমাদের জুয়েল যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে, লিখেছেন ঢাকা এফএমের সাথেই আছি, থাকবো পুরোটা সময়, এবং তিনি একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ জুয়েল আপনাকে। এখানে আছেন উত্তরটা, আচ্ছা রংপুর থেকে তুবা উত্তর দিয়েছেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে তুবা আসলে উত্তরটা দেননি, উত্তরটা দিয়েছেন তুবার আম্মু। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, যে আপনি এত ব্যস্ততার মধ্যেও এই জিনিসটা ভেবে স্মার্টলি উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। এবং আরও আছেন আমাদের সঙ্গে অঙ্কুর বড়ুয়া, কি লিখেছেন, ভাইয়া আপনার ধাঁধার উত্তর পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি পেয়েছি অঙ্কুর, আপনার ধাঁধার উত্তর আমি পেয়েছি। এখানে বন্ধু, আমাদের বন্ধু লিখেছেন, কে লিখেছেন, আমি এফবিতে আসতে পারি, কিন্তু ভাইয়া এটা আমার বদ নেশা, ঢুকলে বের হতে চায় না, তাই আর এফবিতে যাচ্ছি না, কাজে মন থাকে না, কাল হাতে ছ্যাঁকা লেগেছে যায়। আহারে আহারে আহারে, ওকে প্রিয়া সমস্যা নেই, তারপরে যদি মনে চায় বা এটা নিজেকে কিন্তু মানে নিয়ন্ত্রণ করা বা প্র্যাকটিস করার কিন্তু একটা ব্যাপার আছে, যে আপনি গেলেন একটা সার্টেন টাইমে আবার চলে আসতেন, এই যে আপনার একটা মনের প্রতি নিয়ন্ত্রণ, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, এটাও কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। তারপরে যদি মনে হয়ে থাকে যে না আপনি আসলে ওই নেশার মধ্যে পড়ে যান এবং আপনার অনেক সময় নষ্ট হয়, সেক্ষেত্রে আমার আসলে কোনো কিছু বলার নাই, কারণটা হচ্ছে এটা আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনি অবশ্যই আপনারটা ভালোই বুঝবেন এবং আপনার ভালো হোক সেটাই আমরা চাই। এই যে লাভ বার্ড, তুমি এত সহজ ধাঁধা দাও কেন? ধাঁধার আনসার হবে, আচ্ছা তুবা এটার উত্তর দিয়েছেন, ওকে বেশি সহজ হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, পরের বার এমন কঠিন ধাঁধা দিব না, ধাঁধাই দিব না, এটাই সবচেয়ে কঠিন হবে। রানী লিখেছে ধাঁধার উত্তর এটা, আচ্ছা ওকে ভাইয়া ঢাকায় তো চলে আসছি, দোয়া করবেন আমি যেন আমার সাথে আপনার সাথে ফেস টু ফেস মিট করতে পারি, আমার খুব শখ আপনাদের অফিসে আপনার দেখার, অবশ্যই কেন নয়, আপনি মোহাম্মদপুর চলে এসেছেন, মোহাম্মদপুর থেকে গুলশান খুব বেশি দূরে নয়, এবং আপনি চাইলেই সেটা পারেন, অবশ্যই আমাদের সময়ের ভিতরে যদি আপনি চলে আসেন অবশ্যই দেখা হবে। এবং তাছাড়াও আমি আমার বন্ধুদের সঙ্গে কিন্তু বেশ কিছু বন্ধুদের কিন্তু আমি দেখে ফেলেছি হোয়াটসঅ্যাপে, এবং আমার প্রতিটা বন্ধু এত বেশি পরিমাণ সুন্দর, এত বেশি পরিমাণ স্মার্ট, যে আমি নিজেই আসলে মুগ্ধ তাদের প্রতি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সকল বন্ধুকে, যারা একটা দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে আছেন এবং কথাবার্তাগুলো শুনছেন, আমার বকবকানি শুনছেন। আচ্ছা এখানে আছেন, আমি তোমাকে অনেকদিন ধরে শুনি, আজকে ফার্স্ট এসএমএস করলাম, আমাদের বন্ধু আলিফ, ওকে আলিফ একটা উত্তরও দিয়েছেন অবশ্য। এখানে ইউসুফ শিকদার আছেন বিক্রমপুর থেকে, ভাইয়া আমি এসে পড়লাম, শুভ বিকাল ইউসুফ, কেমন আছেন আপনি? হেই কিউট বয়, জানো আমি তোমাকে অনেক অনেক মিস করেছি, তোমা ফ্রম রংপুর, তোমা আমিও তো অনেক মিস করি, আমি যখনই মানে আমার এই আড্ডা শুরু করি তখনই আমার মাথার ভিতরে এটা থাকে যে আমার যে বন্ধুদের আমার নিয়মিত কথা হয় সেই বন্ধুগুলোকে আজকে আছে কিনা, নাকি তারা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি কি আজকে একা পড়ে যাব, এরকম আমার সবসময় একটা কথা থাকে। তিনি একটা উত্তরও দিয়েছেন, তোমা, ওকে তোমা থ্যাংক ইউ। এখানে আছেন শারমিন আক্তার, মুবারিকার নামটা শুনলে আমার আসলে ওই গানটা মনে হয়, যে কি জানি, যদিও গানটার সাথে ওনার নামের কোনো মিল নেই, ওই যে মুবারকা না এরকম একটা চলে আসে, আমি জানি না কেন। আচ্ছা ভাইয়া ধাঁধার উত্তর না, আরও ভাবতে হবে, শারমিন আক্তার মুবারিক আর একটু ভাবেন। আচ্ছা লিখেছেন ভাইয়া কেমন আছেন, ভাইয়া হারিয়ে যাই নাই, আছি আমি নুসাইবা, যাক এই যে জানান যে দিলেন এখন আমি বিশ্বাস করলাম যে আছে, কিন্তু যে যে বন্ধুরা বলে ভাইয়া আমি নিয়মিত তোমাকে শুনি কিন্তু কখনো এসএমএস করি না, কিন্তু আমি নিয়মিত তোমাকে শুনি, সেটা আমি আসলে কিভাবে বিশ্বাস করবো বলেন, সেখানে সেখানে তো আমার ওই বন্ধুরা তো নাই, সো তিনি বা এসএমএস করেন নাই বা কমেন্ট করেন নাই অথবা হোয়াটসঅ্যাপ করেন, আমি কিভাবে বুঝবো যে তিনি ছিলেন কি ছিলেন না, জাস্ট তিনি বলছেন এটার উপর বিশ্বাস করে থাকতে হচ্ছে। এনিওয়ে আমি চাই যে আমাদের বন্ধু এবং আমাদের মানে এই আলাপ আলোচনা একদম ট্রান্সপারেন্ট হোক, আমার বন্ধুরা যে যারা যারা আছেন তারা একদম যেন বুঝিয়ে দেয় যে না আমি আছি, আবার যদি না থাকে সেটাও যেন বুঝিয়ে দেয় যে না আমি নাই। ওকে যাই হোক, সে তো মানে সে যে বসে আছে, এই গানটা আমরা শুনবো এখন রিপনের কণ্ঠে, এটা হচ্ছে নতুনভাবে আরেকটা ভার্সন, এটা আর অরিজিনালটা আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের অর্ণবের কাছ থেকে, অর্ণবদার কাছ থেকে, এবং ব্ল্যাকের অ্যালবামে আমি পেয়েছিলাম। সো অসাধারণ একটা গান, যেটা কখনো আসলে পুরনো হবে না, কিছু কিছু গান যেগুলো আসলে অনেক স্মৃতির সময় বহন করে, তার মধ্যে এটা একটা, সে যে বসে আছে একা একা, অসাধারণ। এই গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

90.4 এবং আমরা বিকেল থেকে সন্ধ্যায় চলে আসলাম। সবাইকে শুভ সন্ধ্যা এবং সিফাত আপনার সঙ্গেই আছি অবশ্যই কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন থাক এফএম 90.4 এ। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যে যারা ফ্রিকোয়েন্সিতে শুনেন এবং যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে বা স্মার্টফোন আছে, আপনি কিন্তু অবশ্যই চাইলে আপনাদের মানে আমাদের যে অ্যাপটা আছে ঢাকা এফএম এর, সেই অ্যাপটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তারপরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একেবারে বিন্দাস আপনি উপভোগ করতে পারেন আমাদের এই সকল আড্ডা সকল আয়োজন, কারণ যেখানে আপনাদের আপনাদের শুধু আপনাদেরই প্রয়োজন। ওকে, সো এখানে যারা যারা আছেন কথাগুলো বলবো, যেমন মোহাম্মদ মোহাব্বত, মোহাম্মদ মোহাব্বত, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রায় দুই বছর ধরে আপনাদের সকল আর যে শো শুনি, বাট মানি প্রবলেমের কারণে মেসেজ করা হয় না। আহারে, দ্বিতীয়ত বাটন ফোন এস তাবাসুম চিরং। তাবাসুম, আপনাকে যাক থ্যাংক ইউ যে আমি বলার পর আবার আপনি মানে রিপ্লাই দিলেন, এবং আমি দোয়া করব যে আপনি যেন খুব শীঘ্রই অনেক টাকার মালিক হয়ে যান। অনেক টাকার মালিক হলে তো আবার ভুলে যাবেন আমাদের, এটা হচ্ছে আরেক সমস্যা। তো যাই হোক, আপনি ঠিকঠাক মতো আসলে আপনি যে আপনি কী করেন এটা তো আমার মনে নাই, আসলে পড়ালেখাই করেন, সো সেই ক্ষেত্রে ঠিকঠাক মতো পড়ালেখাটা করেন। এবং আরেকটা জিনিস হয়, আমরা অনেক সময় শুধুমাত্র মানে চাকরি করব এজন্য তার আগে নিজেকে গুছাতে গুছাতে আমরা পাগল হয়ে যাই, এবং ফাইনালি যখন আমরা দেখা গেছে যে চাকরি পাই না, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই। তো আপনি যেই প্র্যাকটিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পড়াশোনা চালিয়ে যাবেন, এবং এসএসসির পরে বা এইচএসসির পরে আপনি ট্রাই করবেন আশেপাশে ছোটোখাটো কোনো কাজ করার জন্য, যেটাতে আপনার অভিজ্ঞতা বাড়বে, যেটাতে আপনি মোটামুটি সাহস পাবেন, আপনার একটা নতুন একটা স্কিল আসলে যুক্ত হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কী করণীয় এবং কোন কোন জায়গাগুলো ঠিক করতে হবে। তারপরে আপনি দেখবেন যে চলতে থাকলে এরকম আস্তে আস্তে দেখবেন যে আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন। ঠিক আছে, শুভকামনা। এখানে আছেন আমাদের যে বন্ধু, হোয়াটসঅ্যাপে আছেন বেশ কয়েকজন বন্ধু আমাদের বন্ধু, আরে আরেকজন ইন্টারন্যাশনাল বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের বন্ধু আরিফ লন্ডন থেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, এবং লিখেছে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, পুরাই ঢাকা ঢাকা ফিল হচ্ছে। ও জোস, তবে একটা জিনিস আপনি পাবেন না, সেটা হচ্ছে ঢাকার জ্যাম। আপনি বের হন দেখবেন সব কিছু ক্লিয়ার, কিন্তু আমাদের ঢাকার মতো জ্যাম আপনি কিন্তু কোথাও পাবেন না। অটোরিক্সা ওরকম আপনি দেখতে হবে, হঠাৎ হঠাৎ এদিক ওদিক দিয়ে চলে আসতেছে অটো অটোরিক্সা, যেটা আপনি লন্ডনে পাবেন না, সম্ভব না। তবে আমাদের বন্ধু আরিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তো আমাদের আপনার যেমন মনে হচ্ছে যে ঢাকা ঢাকা বা বাংলাদেশ একটা ফিল হচ্ছে, ঠিক তেমনই আমাদের এখন তো আমি এই মুহূর্তে বসে আমার একটু লন্ডন লন্ডন ফিল হচ্ছে। জেনা ফাইন আমাদের ওই বন্ধু, ওইখানেও যেহেতু সেম ওয়েদার, এখানেও সেম ওয়েদার, যদিও আপনাদের ওখানে সকাল, আমাদের এখানে তো সন্ধ্যা রাত হয়ে গেছে। যাক, ভালো লাগলো যে আপনি শেয়ার করেছেন। এইভাবেই কিন্তু আমাদের আড্ডাটা অনেক বেশি পরিমাণ জমে আসলে, যে বিভিন্ন জায়গার বিভিন্ন বন্ধুরা থাকেন এবং সবাই একই জায়গায় এসে আমরা কথা বলি। আচ্ছা অঙ্কুর বড়ুয়া ভাইয়া, বাজে স্বভাব গানটা শুনিয়ে দেন প্লিজ। রিকোয়েস্টে গান তো প্লে করতে পারি না, বাট যদি আমার প্লে লিস্টে থাকে ডেফিনেটলি প্লে হবে। কাজল রয় আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, আছি ভাই, থ্যাংক ইউ কাজল রয়। কাজলরা সবসময় কেন থাকেন না, অবশ্য থাকেন হয়তো বা, আমাকে জানান না। ভাই আপনার সাথে কি দেখা করতে পারবো? কেন পারবেন না, অবশ্যই পারবেন, আমাদের ঢাকা এফএম এ চলে আসবেন, গুলশান এক নাবনা টাওয়ার 15 ফ্লোর, যদি ওই সময়ের ভিতরে আমরা থাকি ডেফিনেটলি আপনার সঙ্গে দেখা হবে। আর এমনি তো আমার সঙ্গে প্রতিদিন দেখা, প্রতি তিন দিন তো দেখা হয়, রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে, তো এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখানে আছেন আমাদের বন্ধু শুভ বিকাল ভাইয়া, স্কুল থেকে সাজাইট আমরা পড়েছিলাম, তুয়াস পাতা তুরুল্লতা গোলাপ ফুলের বাসনা কোন কারণে ভাইয়া তুমি আমার বাড়ি আসো না। ও হো হো, এটা হচ্ছে সিলেট থেকে আমাদের হালিমা, করা কবিতা তো, তুয়াজ পাতা তুরুল্লতা গোলাপ ফুলের বাসনা কোন কারণে ভাইয়া তুমি আমার বাড়িতে আসো না। এটা তো একটা মানে ফিলপূর্ণ একটা লাইন হয়, এটা কার লেখা হালিমা, মানে একটু মজার আর কি, এটা গান টাইপের আর কি, একটা লিরিক টাইপের একটা কথা আর কি। যাই হোক, এখানে হচ্ছে আচ্ছা আমি ছাড়াও কি এখানে আরো তুবা আছে? একটা তুবাকে তো আমরা পাচ্ছি হোয়াটসঅ্যাপে, সেই তুবা কি আপনি নন? আচ্ছা তাহলে তুমি আমাকে তাইয়েবা বলে ডাকতে পারো, আপনি তাইয়েবা লিখলে আমি তাইয়েবাই ডাকবো, কোনো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এখানে হচ্ছে আজকের ধাঁধাটা বলো না, আমেনা আমেনা বললাম তো আজকের, তা তো বললাম, অবশ্য তিনি উত্তরও দিয়েছেন একটা, উত্তরটা ওকে আমি সবার উত্তরে নিচ্ছি, সত্য মিথ্যা সবারটাই নিচ্ছি। ও ভাই আগের মেসেজটা পড়িও, কিন্তু কতক্ষণ ভাবলাম ধাঁধাটা পেয়েছি, উত্তরটা হলো ওকেই। আচ্ছা এটা আমাদের বন্ধু জিনিয়া, তিনি লিখেছেন হচ্ছে কি লিখেছিলেন, আর যে তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো, আরো তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তোমার গলায় শোনো। আচ্ছা এটা আমার গলায়, এটা তো আমি আসলে ওইভাবে পারি না, ট্রাই করি। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। আচ্ছা আমি মানে ওইভাবে আসলে উঠাই নেই, কিন্তু গানটা আমার খুবই পছন্দের, এটা আকাশ সেন এবং কণাপুর গান,
তো চমৎকার একটি গান, আমি মনে করেছিলাম যে শুধু লিরিকটা দিয়েছেন, পরে শুনলাম যে তোমার গলায় শোনাও, তো আচমকা আমি আর কি এটা যতটুকু পারলাম গাইলাম আর কি। তিনি লিখেছেন এখানে হচ্ছে বলিও কিন্তু ধাঁধাটা পেয়েছি উত্তর, আচ্ছা উত্তরটা তো আমরা রেখেছি, দেখা যাক কি উত্তরটা কি হয় এটা আর কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর মনে হয় যুক্ত হলাম। সুধী সুন্না হৃদ নাটোর থেকে, হ্যাঁ আপনাকে তো ইদানিং দেখাই যায় না, কাহিনী কি বলেন তো, কোথায় হারালেন আপনি? যাই হোক, এদিকে আরো বন্ধুরা আছেন আমাদের, বন্ধুরা কি লিখেছেন, জুই ছিলেন আমাদের সঙ্গে, লিখেছেন হাই হাউ আর ইউ জুই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আছেন আমাদের বন্ধু, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, সিলেট থেকে অন্তরা, সিলেট ভাই কেমন আছেন ভাই? এই গানটা কার, এমন যদি হতো আমি পাখির মতো, এটা তো কিছুক্ষণ আগেই আমাদের প্লে হলো, জলের গান এটা। আচ্ছা গানটা ভাই পায়ে ধরি ধাঁধার উত্তরটা দিন, ঘাড় আছে মাথা নেই, ভিতরটা পেয়ে গেলেই ফেলে দেই, পিলিয়ে যার আজকের ধাঁধাটা কি, আমার ধাঁধে আমাকে ধরে, এটা পানির বোতল আপনি যেটা বলেছেন, যেটা দিয়েছি সেটার উত্তর না দিবেন। এনিওয়ে আমরা একটা গানে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে ওয়ারফেজের সেই জনপ্রিয় গান পূর্ণতা, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আমার ম্যাক্সিমাম বন্ধুই আমার মনে হয় যে সঠিক উত্তরই দিবেন। আবারও একটু বলে দিই, যারা এই মুহূর্তে টিউন করেছেন, কোন ধানে চাল হয় না, এটা হচ্ছে আজকের ধারা, কোন ধানে চাল হয় না সেটাই উত্তর জানতে চেয়েছিলাম আমাদের বন্ধুদের কাছে। আমার বন্ধুরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, মানে ইনস্টা না আর কি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং SMS এর মাধ্যমে অনেক উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অহন ইসলাম অনেক অনেক অনেকগুলো কথা আর কি দিয়েছেন, সো ভেরি গুড। এখানে আরও আছেন, বিভিন্ন কারণে আপনার প্রোগ্রামে আগের মতো জয়েন করতে না পারায় মন থেকে দুঃখিত হয়ে, চেষ্টা করি জয়েন করতে কিন্তু সম্ভব হয় না। ওকে অহন, নো প্রবলেম, আপনি যে চেষ্টা করেন এবং চেষ্টা করে যে আজকে জয়েন করেছেন এটাই অনেক বেশি পরিমাণ বিশ্বাসযোগ্য, এবং অনেক অনেক ধন্যবাদ। তখন আমরা অবশ্যই দোয়া করি যে আপনি যেই কাজের জন্যই এখন আর কি এই এতটা ব্যস্ত হয়ে গেছেন সেই কাজে যেন সফলতা অর্জন করেন এবং আমাদের কাছে আবার নিয়মিত ফিরে আসেন, ঠিক আছে? আবার ছুটিতে আবার ফিরে এসে আবার কথাবার্তা বলে আবার সেই কাজের ভিতরে যুক্ত হন। সো অনেক অনেক শুভকামনা অহনা, এবং আপনি সুস্থ থাকেন। রিচি রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি একটা, এটা কি উত্তর দিলেন না কি দিলেন বুঝি নাই, আচ্ছা আছেন আমাদের সঙ্গে। এদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে বন্ধুরা আছেন, ঢাকার মতো জ্যামও আছে বাট রিক্সা টেসলা নাই। ওকে, এটা আমাদের বন্ধু আরিফ লন্ডন থেকে লিখেছেন, যাক একটা জ্যাম আছে তাহলে মোটামুটি, টেসলা নাই না তাই তো, ওকে সমস্যা নেই, ওইটা আর কি ভয়ঙ্কর একটা বিষয়। আচ্ছা কাজল রায় আছেন রংপুর থেকে, আছি ভাই কাজল রায়, থ্যাংক ইউ কাজল রায়, কিছুক্ষণ আগেও আমাদেরকে জানিয়েছিলেন মনে হয় নাকি, যে আমি আপনার সবসময় শুনি কিন্তু এসব কি এসব এমন কি SMS করা হয় না আর পড়াশোনার চাপ। ওকে ঠিক আছে, আপনার পড়াশোনার জন্য অনেক দোয়া রইল, আপনি মানে খুব ভালো রেজাল্ট করেন অথবা যেটাই পড়ছেন মনোযোগ দিয়ে পড়েন, আমরা চাই সেটা। এবং আমাদের এখান থেকে যখন কোনো বন্ধু আসলে অনেক বড় বড় জায়গায় চলে যাবে, যখন বলবে যে আমি তো সিফাত ভাইয়ের শো শুনেছি, আরে এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আচ্ছা এদিকে SMS এ আছেন যে বন্ধুরা, আজকে যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়, ভাইয়া পরশু আমার জন্মদিন গেছে, অথচ আমি নিজেই জানতাম না। হ্যাঁ পাখি তাই, এটা হয় অনেক সময়, আমার নিজের জন্মদিন আমার নিজেরই মনে থাকে না। আসলে জন্মদিন প্রথম প্রথম দিকে অনেক বেশি পরিমাণে আসলে এক্সাইটেড বা এক্সাইটমেন্ট কাজ করে, যা আমার জন্মদিন এটা সেটা সেটা, কিন্তু যখন আপনি ভাববেন যে আসলে জন্মদিন মানে কিন্তু আসলে নতুন বছরের সাথে সাথে আপনার মৃত্যুর দিকেও আপনি এক ধাপ এগিয়ে গেলেন, ঠিক আছে? তো নতুন বছরের যেমন সেলিব্রেশন আছে, যে মৃত্যুর দিকে যে এগিয়ে যাচ্ছি, শেষের পথে এগিয়ে যাচ্ছি, তখন আবার এত সেলিব্রেশনটা আসলে আসে না। তারপরেও অবশ্যই সবার এই বিশেষ দিনটা উপভোগ করুক এটাই চাই। লেটে হলো জয়েন হলাম সিলেট থেকে, তোমা এত লেট, তোমা সিলেটই তোমা এত লেট, এটা মানা যায়? ও সিফুদা, আপনি আবার কোন কি ধানের কথা বললেন, এমন তো অনেক ধান আছে যে ধানে চাল হয় না। ওকে, তারপর উত্তরগুলো দিয়েছেন ওয়ারিসা ফ্রম চিটাগং, ওকে আমরা সবগুলো উত্তরই নিলাম। হালিম আলী গেছেন রংপুর থেকে, ও ভাইয়া আমার SMS পড়ার জন্য থ্যাংকস, ভাইয়া এক্সাম তাই পড়া পড়ছি আর তোমাকে শুনছি। ওকে ঠিক মতো পড়েন, ভালো মতো পড়েন, আমার যেন নাম না পড়ে পরীক্ষা যদি একটু একটু খারাপ হয় আর কি। ভাইয়া তুমি কি হলিউড মুভি দেখো? আমি সব মুভি দেখি। ফেভারিট কোনটা? নাইম রংপুর থেকে, আচ্ছা ফেভারিট বললে আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, আসলে আমি মোটামুটি অনেকগুলো মুভি দেখেছি, যেমন অনেক আগে থেকে দেখতাম হচ্ছে, যেমন আগের যেই মুভিগুলো আছে সেগুলো আমার খুবই পছন্দ। যেমন আমার মোস্ট ফেভারিট হচ্ছে টার্মিনেটর 2, যেটা ওটা আমার খুবই পছন্দ, আর্নল্ড শোয়ার্জেনেগার এবং তার যে মানে একটা সোয়াগ ছিল, স্টাইল ছিল সেই সময়ের ভিতরে, আর সেই সিনেমার যে ভিলেন মানে যেটাকে আমরা আসলে বলতাম পারদের শয়তান, ঠিক আছে? সেটা আমার হচ্ছে অদ্ভুত লাগতো ওই সময়, যে এই ধরনের গ্রাফিক্স এবং হলিউড যেই আসলে যেই ধরনের CGI ইউজ করে সেটা অন্য লেভেলের। এবং তারপর যদি আমি বলি, আমার কাছে লাইফ অফ পাই খুবই পছন্দের একটা সিনেমা, সবসময় আমাকে, আমি মনে হয় কয়েকবার দেখে ফেলেছি লাইফ অফ পাই, এটার ভিতরে অনেক কিছু শেখার আছে, অনেক আছে আসলে। দ্য মামির রিটার্নস আছে, মার্ভেলের সিনেমাগুলো আমি দেখি, DC-র সিনেমাগুলো আমি দেখি, ফ্যান্টাসি যে মুভিগুলো আছে সেগুলো আমার প্রচুর দেখা হয়, সায়েন্স ফিকশন দেখা হয়। তবে আমার আরেকটা পছন্দের মুভি হচ্ছে শাটার আইল্যান্ড, শাটার আইল্যান্ড আমার মোস্ট ফেভারিট একটা মুভি, কারণ আমি পুরো সিনেমাটা আমি যখন দেখছিলাম, আমি শুধু দেখছিলাম কাহিনীতে হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট সিনেমাটা শেষ হওয়ার 30 মিনিটস আগে আমাকে পুরোপুরি আর কি বোকা বানিয়ে দিল। এবং যারা দেখবে, প্রথম দেখবে এবং বুঝে মানে বুঝতে পারবে, তারা আসলে না মানে এই সিনেমাটার লাস্টে ডিক্যাপ্রিও ছিল এটাতে অ্যাক্টর, সো এটার লাস্টের দিকে যে কোনো মানুষ আসলে না মানে ঘুরে যাবে যে কি দেখলাম আর কি হলো, অ্যাজ লাইক মানে আমাদের বাংলাদেশের ভিতরে পরবর্তীতে এই ধরনের একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল, যেটা রায়হান রফি নিয়েছিল তান্ডব সিনেমার ভিতরে। এবং শাটার আইল্যান্ডের সঙ্গে আমি যদি বলি আরও ইনসেপশন, তারপরে আরও অনেকগুলো আছে আসলে, কোনটার নাম বলবো আমি বুঝতে পারছি না, টাইটানিকও পছন্দ আমার, যেগুলো খুবই সবারই পছন্দ আর কি। তো এর বাইরেও অনেক অনেক অনেক মুভি আছে আসলে, কোনটা দেখে কোনটা বলবো আমি বুঝতে পারছি না। তবে হলিউডের মুভি আমার আসলে দেখা হয়, হলিউডও দেখা হয়, টার্কিশ মুভি বা সিরিজ দেখা, সিরিয়াল দেখা হয়েছে আমার, সাউথের সিনেমা আমার সবচেয়ে বেশি দেখা হয়, বলিউড আমি আপাতত ছেড়েই দিয়েছি, কারণ ওই সিনেমার ভিতরে আমার কাছে কিছু কিছু

জায়গায় আমার কাছে মনে হয় যে বলিউড সিনেমার মানে যেগুলোর অনেক স্টোরি থাকলেও মানে যেগুলোর প্রয়োজন নাই সেগুলোকে অ্যাড করা হয় সিনেমার ভিতরে, যেটা অপ্রয়োজনীয়। তো আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত পারসেপশন। এনিওয়ে, তো এক্স্যাক্ট আনসারটা হচ্ছে যে মোটামুটি সবগুলোই দেখা হয় কম বেশি আর কি, যখন যেটা ভালো লাগে। তবে এই মুহূর্তে একটা গানে চলে যাবো, চমৎকার একটি গান আমাদের পুরাত বারী সিদ্দিকী স্যারের রজনী। এই গানটা আমরা এখন শুনে ফেলবো, গানটা খুবই চমৎকার এবং তার ম্যাক্সিমাম গান, তার বাঁশি বাজানো সেটা আসলে যে কোনো মানুষের মনকে নাড়া দিয়ে দিবে। তো আমরা গানটাতে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবার ফিরছি, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টা শুরু। সিফাত এখনো আছে অবশ্য বিকাল পাঁচটা থেকে, আমাদের এই আড্ডাটা যখন হয় আর কি বিকাল পাঁচটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত, তো তখন দেখা যায় একেবারে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত সবকিছু আমি পাই। তো মোটামুটি আমার বন্ধুদের সঙ্গে এই তিন ঘন্টার মধ্যে আমি অনেকটা বেলা আর কি একসাথে সময় পার করতে পারি, এবং যেটা আমার জন্য অনেক ভালো, এবং আমি অনেক কিছু শিখতে পারি সবার কাছ থেকে। আমার ছোট বড় যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের যে ধাঁধাটা ছিল সেই ধাঁধাটার উত্তর দেওয়ার কিন্তু সময় হয়ে গেছে। আজকে যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে কোন ধানে চাল হয় না, ঠিক আছে? এটা ছিল মানে প্রশ্ন বা ধাঁধা। তো উত্তর কিন্তু অনেকে অনেকগুলো দিয়েছেন এবং কোনোটাই ফেলার মতো না। হিসাবে উত্তরটা ছিল হচ্ছে সমাধান, কিন্তু পরবর্তীতে এটার আশেপাশে আরও যারা ভাই বোন ছিল সবাইকে নিয়ে আমার বন্ধুরা এসেছে, যেমন সাবধান, প্রধান, সমাধান, বিধান, আরও কত কত কি। অভিনন্দন আজকে ম্যাক্সিমাম বন্ধুকে অভিনন্দন যারা আসলে এই কথাগুলো লিখেছেন, তাদের সবারটাই সঠিক হয়েছে। আজকে উত্তরটা বেশি ছিল, আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে একাধিক উত্তর হতে পারে। আর বাকি যারা এটার বাইরে লিখেছেন তাদেরটা হয় নাই, সমস্যা নাই, পরের বার ট্রাই করবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, আর যাই হোক, এদিকে আরও যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিন্নি সাবধানে চাল নাই, এই যে হলো তো, এই সাবধানও তো আসলে এই চাল হয় না, এটাও হয়েছে সঠিক উত্তর। ওকে, আরও আছেন, আচ্ছা আমাদের ওখানে আরও উত্তর দিয়েছিলেন বেশি, সেটা হচ্ছে সাবধান, সমাধান, ব্যবধান, প্রধান, অভিধান, পরিধান, সংবিধান, তিরোধান, ধানসিঁড়ি, ধানমন্ডি ইত্যাদি। ওকে, সুপার, মানে একসাথে সব উত্তর দিয়ে দিয়েছে, এটা খুবই ভালো। ওকে, তাহলে আজকে বোঝা গেল মোটামুটি যে বেশি সহজ ছিল। ওকে, আছেন আমাদের সঙ্গে আরও কে, তহিদুল লিখেছেন আপনার প্লেলিস্টে গানগুলো চমৎকার, আউটস্ট্যান্ডিং লাগছে, থ্যাংক ইউ। আমাকে রিদমের ভূতে ধরেছে, আমার হিচকি আসছে অনেক, কি একটা অবস্থা বলেন, তোর সাথে বেশি চলা যাবে না আসবে এই যে। এনিওয়ে, আচ্ছা আমাদের সঙ্গে মৈত্রী লিখেছেন বাবা মা দুজনেই জব করে তাই সারাদিন বাসায় একা থাকি, মন খারাপ লাগলে রেডিও শুনি আর আপনাকে শুনলে মনটা ভালো হয়ে যায়, আমি খুবই কৃতজ্ঞ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এভাবে এন্টারটেন করবার জন্য। আচ্ছা মৈত্রী, আপনি তো সময়ের সাথে সাথে বড় হচ্ছেন, একটা সময় আরো ব্যস্ত হয়ে যাবেন, তখন কি আমাদের কথা মনে থাকবে, স্পেশালি আমার কথা মনে থাকবে, এই শোয়ের কথা মনে থাকবে, চক্কর বক্করের কথা মনে থাকবে, জানাবেন এটা, ঠিক আছে? আর যে যে বন্ধুরা লিখতে চান অবশ্যই লিখতে পারেন, এই ঘন্টাটি কিন্তু আছি আমি, তারপরে কিন্তু আবার আবার কথা হবে আগামীকাল বিকাল পাঁচটায়। সো আমরা এখন এই মুহূর্তে একটা গানে চলে যাব, বরবাদ সিনেমা থেকে জি এম আশরাফের কণ্ঠে নিঃশ্বাস, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040।

ঢাকা এফএম 90.4 এ চলছে আমাদের আড্ডা, এবং আড্ডায় অনেক অনেক বন্ধু, এই যে বিকালের পরে আরো আরো বন্ধুরা যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। আর এদিকে গুড নিউজটা হচ্ছে যে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকিতে এখনো কিন্তু আমাদের আসলে ছেলে যারা আছে বা পুরুষ দল যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু এখনো আসলে জয়ের দেখা পায়নি। তবে অন্যদিকে আমাদের যে নারী দল আছে তারা কিন্তু প্রথম ম্যাচে মানে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা, এবং মঙ্গলবার মানে এটা হচ্ছে আপনাদের আজকে সকালে কিন্তু কাজাখস্তানকে হারিয়ে হ্যাট্রিক জয়ের দেখা পেয়েছে বাংলার মেয়েরা। অভিনন্দন আমাদের বাংলাদেশে এই টাইগার্সদের, এবং অনেক অনেক অভিনন্দন, এবং তারা যেন সামনেও এই ধারা অব্যাহত রাখে এবং পরপর মানে যেহেতু হ্যাট্রিক জয় হয়েছে আমরা চাই ডাবল হ্যাট্রিক, মানে চাওয়ার তো শেষ নেই, আসলে চলতেই থাকুক। আমাদের বাংলাদেশের যে সম্পদগুলো আছে, এই যে প্লেয়ারগুলো আছে, তারা যেন আসলে প্রপার সুযোগ সুবিধাটা পায় এবং তারা যেন আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে পুরো বিশ্বের বুকে, সেটা আমরা সবসময় চাই, মনে প্রাণে চাই। আরও একবার অভিনন্দন আমাদের অনূর্ধ্ব 21 আমাদের যে বাংলাদেশে নারী ফুটবল মানে নারী হকি দল আছে তাদের প্রতি ঢাকা এফএম এর পক্ষ থেকে। আর এদিকে আর যারা যারা আছেন আমাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে, আমি চেষ্টা করছি তাদের কথাবার্তাগুলো সবগুলো পড়ে দেওয়ার জন্য। ওই যে একটা কথা সবসময় বলি যে কেমন আছি, এটা যেন প্রথম ঘন্টাই থাকে, তারপরে যেন না থাকে, কারণ ভালো আছি বিধাই আমি এখানে আছি আপনাদের দোয়ায়। এবং আপনাদের সঙ্গে পরবর্তীতে যে মজার কথাগুলো থাকবে, যেমন প্রতিদিনই আসলে আমাদের জীবনের ভিতরে নতুন নতুন অনেক ঘটনা ঘটতে থাকে, সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে একটা ভিন্ন কিছু ঘটছে, তারপরে আপনার আপনার লাইফে মানে খুব স্বাভাবিক একটা জিনিস ঘটছে যেটা আপনি আগে কখনো তেমনভাবে মনিটর করেন নাই, হঠাৎ করে দেখে আপনার কাছে মজা লেগেছে, এরকম হতে পারে। যেমন আমার কাছে হঠাৎ করে মজা লেগেছে, আমি ঘুম থেকে ওঠার পরে 15-20 মিনিট আমি এটাই চিন্তা করতে থাকি যে আসলে আমি কে, কেন এখানে, আমি কেন মানে এরকম কেন। এটা কিন্তু অনেক পরে যে আবিষ্কার করা হয়েছে আর কি। যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু আমাদের অহনা ইসলাম, কি লিখেছেন, গত প্রায় 7-8 মাস ধরে আপনাকে কত কমেন্ট করলাম, কত রাগ অভিমান করলাম, অকারণে কত ঝগড়া লাগাইলাম, আমার উপর বিরক্ত লাগে না ভাই আপনার, কেন বিরক্ত লাগবে অহনা, একটা বন্ধুত্বের আড্ডার ভিতরে অনেক কিছুই হতে পারে, আমারও অনেক ক্ষেত্রে অনেক ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি বা আমার যে অন্যান্য বন্ধুরা আছে তারা সেটাকে বলে দিলে সেটা তো আসলে কষ্ট লাগার কোনো কিছু না। কষ্ট তো তারা পায় যারা দেখা গেছে যে শুধু শুধু কষ্ট পাওয়ার জন্যই আড্ডা দিতে আসে, তারা কষ্ট পায়, কিন্তু আমার যে বন্ধুরা তারা আসলে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তারা অনেক বেশি পরিমাণ সুন্দর, অনেক বেশি পরিমাণ স্মার্ট, সেক্ষেত্রে আসলে এই বন্ধুত্বের ভিতরে একটু অভিমান থাকবে, একটু ভালোবাসা থাকবে, সব কিছু থাকবে একটু একটু করে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে লং টাইম ধরে রাখা, শুধু বন্ধুত্ব না, যে কোনো সম্পর্কেই আপনি যদি একটা লং টাইম ধরে সেটাকে ধরে রাখেন, ধরেন অভিমান, অনেক সময় এটা হয় হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের মধ্যে যে একটা অভিমান করে আছে, এই অভিমানটা একটা সময় নিজের অজান্তেই রাগে পরিণত হয়, ঘৃণায় পরিণত হয়, যখন আমাদের আসলে আর কিছুই করার থাকে না এবং আমরা না চাইতেও ওই মানুষটাকে হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আসলে মানে কয়েকদিনের দুনিয়া, আমরা পৃথিবীতে চিরস্থায়ী নই, তো সেই ক্ষেত্রে কেন এত অভিমান, কেন এত মান অভিমান, একান্তই যদি সেটা খুব বেশি বড় ধরনের কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে সেটার ব্যবস্থা নিয়ে যেতে পারে, কিন্তু কথায় কথায় অভিমান, কথায় কথায় রাগ করা অথবা অন্যজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা, এইগুলো আসলে নিয়ে চিন্তা ভাবনা করলে সময় নষ্ট। তো অহনা আপনি অনেক স্মার্ট একটা মানুষ, তো আপনি যে দেখেন কত অভিমান করে তারপর আবার আপনি ফিরে এসেছেন আপনার ভালোবাসার জন্য, ঠিক আছে। তো আমি কোনো অভিমান করি নাই, বরং আমার কাছে ভালো লাগে যখন আপনি জয়েন করেন, আমার অন্যান্য বন্ধুরা জয়েন করে আমি খুবই খুশি হই সেটাতে। এখানে আছেন আমাদের সঙ্গে, আচ্ছা আরও কে কে আছে দেখি, অনেক বন্ধু আসলে, আমি জানি না শেষ করতে পারবো কিনা, যদিও বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো। এখানে আছেন আমাদের বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু, ওয়ালাইকুম আসসালাম, আমাদের রায়হান সৈয়দপুর থেকে, রায়হান ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? অঙ্কুর বড়ুয়া লিখেছে, ভাইয়া সঙ্গে আছি, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান। আমাদের অঙ্কুর বড়ুয়া কিন্তু যে উত্তরটা দিয়েছিলেন সেটাও কিন্তু রাইট ছিল, ব্যবধান বলেছিলেন তিনি। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, একদম রবিবারে দেখা তো হবে না, কথা হবে, বাই। ওকে, এটা হচ্ছে আমাদের বন্ধু, কে ছিলেন এটা? কাজল রয়, কাজল রয় ছিলেন আমাদের সঙ্গে। আরেকজন বন্ধু আমাকে লিখেছেন হাই, শুধু হাই লিখেছেন, মেবি আসিমা খাতুন, হ্যালো আসিমা। আরও আছেন সিবল ভাইয়া, আপনি এমনিতেই রিদমের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, সব সময় আপনি রিদমকে মারতে থাকেন। আচ্ছা মাম্পি, এটা একটা মজার ঘটনা আছে যে আমরা যখন প্রথম কাজ করি, মানে রিদমকে যখন প্রথম নেই আমি, সো তখন রিদমের মধ্যে আসলে আমি কিছু দুষ্টামি পেয়েছি আর কি। এবং রিদমের আরেকটা ব্যাপার হচ্ছে যে রিদম অ্যাকচুয়ালি যেরকম চাই, যে যেমন ধরেন কোনো একটা কিছু এটার ভিতরে কোনো সে থাকবে না, মানে কোনো না থাকবে না, সে এনজয় করবে অ্যাক্টিংটাকে, সে এনজয় করবে সেই কন্টেন্টটাকে যেটা রিদমের মধ্যে আছে, উইচ ইজ ভেরি গুড। অ্যান্ড রিদমের প্রথম দিকে রিদম যখন আমি ওকে বললাম যে রিদম আমি আসলে এটা এটা এটা এটা করতে চাই, ঠিক আছে, তো রিদম চুজই করলো হচ্ছে সেই মায়ের খাওয়ার ব্যাপারগুলো, ঠিক আছে। আমি ওকে বলে নিয়েছিলাম যে মারামারি কিন্তু আছে, আপনি আমার মাইন্ড করেন না। পরে উনি বললো যে না ভাই, আমি কোনো মাইন্ড করবো না, বরং আমার ভালো লাগবে আপনার সাথে এইটা করতে পারলে, তো ফাইন,
আমরা, আমি এন্ড রিদম, আমরা অনেকগুলো কাজই করেছি, ইনশাল্লাহ সামনেও আসবে। তো সেই ক্ষেত্রে আসলে তার পরবর্তীতে আবার এরকম একটা ঘটনা ঘটে যে যে রিদমকে হয়তো বেশি মাইট দেওয়া হচ্ছে, তো আমি আস্তে করে সেখান থেকে একটু সরে আসি যে না, মারামারি আর বেশি করা যাবে না, ছেলেটাকে এত মারা যাবে না। পরে ওই আমাকে বলতেছে যে ভাই মারামারির একটা আছে, করেন চলেন। তো কাকে কি বলেন আপনি, যার জন্য করছেন চুরি সেই বলে চোর। আচ্ছা যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু সাদ্দাম গাজী। আচ্ছা ও এটা নিয়ে আরেকটা বলে নিই যে আমরা আসলে যেটা যেটা করি, এটা হোক সেটা অডিও মানে কোনো শো, কোনো ভিডিও শো, কোনো রিলস বা কোনো কন্টেন্ট, সেটা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু এমনি আমাদের সম্পর্ক কিন্তু অন্যরকম ভালো আর কি। যাই হোক, আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম, কাইসে হো, দেখলেন কত তাড়াতাড়ি জয়েন করলাম আজকে, ধাঁধাটা বলবেন প্লিজ। জাহরা ফ্রম সিলেট, জাহরা অনেক তাড়াতাড়ি চলে আসছেন আপনি, এত তাড়াতাড়ি আসে আমি তো এখন আসিই নাই। জাহরা ওই মানে আজকে ধাঁধা দিয়ে আবার উত্তর দেওয়া হয়ে গেছে, আজকের জন্য কি করবেন ধাঁধাটা। আচ্ছা এত গান, এত গান আর ভালো লাগে না, আপনি কি জানেন না গানের চেয়ে আমার আপনাকে শুনতে বেশি আগ্রহী। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জাহরা। কিন্তু জাহরা অনেকে হচ্ছে, আমার অনেক বন্ধুরা আছেন যারা আসলে মিউজিকটাকে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আমাকে দুইটাই মেনটেন করে চলতে হবে আসলে, আর আশা করি আপনি অনেক স্মার্ট একজন মানুষ, এটা বুঝেন। আচ্ছা এখানে আছেন আমাদের সঙ্গে আমি আসমানের তারা মিম রংপুর থেকে, ওকে, এবং তিনি একটা সঠিক উত্তর দিয়েছিলেন। সিবাদ ভাই চাল হো না কি জামি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, বুঝি নাই আমি আসলে আপনার এইটা মানে SMS বুঝি নাই। আচ্ছা এখানে লিখেছেন আমাদের, তোমার ধাঁধার উত্তর হবে অভিধান, আমি অনেক ভেবেচিন্তে উত্তর দিয়েছি মনিফা চট্টগ্রাম থেকে। মনিফা এটাও হয়েছে অভিধান, এটা তো মানে চাল হয় না। আচ্ছা তুমি না একটা বেইমান মেয়ে বুঝলা, হ্যাঁ এটা কোনটা আবার, এটা আবার কে দেখি একটু, আমাদের কোন বন্ধু এটা অনেক কিছু লিখেছে, তো আসলে কে লিখেছে, এত কথা, এত কথা পড়তে গেলে তো আজকে খবর আছে। সিফাত হাই, আমি নতুন, তাসলিমা লিসানা, তুমি আর আকাশের ঘুড়ি হয়ে, আর আকাশে কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। আচ্ছা আমি তাসলিমা আক্তার, নতুন লিসেনার। আচ্ছা আমার ইচ্ছে কি জানো সিফাত, একটা প্রবাসী ছেলে বিয়ে করব, স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। আসলে কি জানো, গরিবরা না স্বপ্ন দেখে ঠিকই, গরিবদের আবার কিসের স্বপ্ন, আমি এক না পাওয়া কি বেসারানি। আচ্ছা কেন প্রধান, আচ্ছা আপনার উত্তরটা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে যে ডায়লগটা আপনি দিলেন যে আমি গরিব না গরিবের আবার কিসের স্বপ্ন, এগুলো হচ্ছে সিনেমার ডায়লগ বেসিক্যালি। স্বপ্ন দেখার জন্য কারো কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ আপনি যদি দেখেন বাংলাদেশের বলেন বা বিশ্বের ভিতরে বলেন, যারা যারা এখন খুবই টপে আছে, খুবই উপরে আছে, তারা প্রথম থেকেই সবাই কেউ রাজবংশ বা জমিদারের বংশ থেকে আসেনি, তারা গরিব থেকেই এসেছে, ঠিক আছে। আর গরিব বলতে আসলে আমি, আমার কাছে তো গরিব বলতে মনে হয় যে হচ্ছে যারা মানসিকভাবে গরিব, টাকার দিক দিয়ে তো কেউ কোনোদিন গরিব হয় না, এটা সৃষ্টিকর্তা কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন, যাকে কম দিয়েছেন তিনি চেষ্টা করে আবার বেশি করবেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আর স্বপ্ন দেখার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, এটা গরিব ধনী বলে কোনো বিষয় না, এটা সবারই আছে। আপনার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যদি আল্লাহর হুকুম না থাকে বা সৃষ্টিকর্তার হুকুম না থাকে, সেই ক্ষেত্রে পূরণ হবে না, সেটা কোনো ওই গরিব বা ধনীর জন্য পূরণ হবে না বিষয়টা এরকম না, ঠিক আছে। তো ওই যে গরিবের স্বপ্ন দেখতে নেই, গরিবের স্বপ্ন দেখাও পাপ বা এরকম, এইটা এগুলো সিনেমাতে হয়, এগুলো ডায়লগ শুনতে ভালো লাগে, বাট বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল নেই, ঠিক আছে। বরং আমার কাছে মনে হয় যে যারা খেটে খাওয়া মানুষ তার আরও বেশি পরিমাণ ভালো থাকে, এটা আপনি মিলিয়ে দেখতে পারেন। আচ্ছা শান্তি ইসলাম নরসিংদী থেকে, তিনি এখনও আছেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ, এখনও কি তিনি আরও বেশ কিছুক্ষণ আগে আমাকে আর কি SMS করেছিলেন। সিফু দাদা ভুনা খিচুড়ি খাচ্ছি আর আপনাকে শুনছি আফরিন, ওকে খান এই সময় ভুনা খিচুড়ি, ওকে আচ্ছা খান সমস্যা নেই। আর এদিকে আছেন আমাদের বন্ধু তমা রংপুর থেকে, সাবধান, হ্যাঁ এটাও হয়েছে। আচ্ছা এখানে আরও তো বা আছে, এটা আমরা পড়েছিলাম। এদিকে আছে আমাদের বন্ধু, হাই ভাইয়া কী অবস্থা, ফার্স্ট SMS করলাম কি ফার্স্ট SMS করলাম, যমজ বোন সানিয়া ক্যান তাসনিম, আপনারা আছেন এখনো, আমি তো মনে করেছি আপনারা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। সানিয়া ক্যান তাসনিম, বহুদিন পরে দেখলাম এই যমজ বোনকে, অথচ আগে নিয়মিত ছিলেন তারা, এখন হয়তো আমার কথা ভালো লাগে না আসলে এরকম আর কি। আচ্ছা একজন লাভবান ব্যবসায়ীর বর্তমানে লোকসান হচ্ছে, তিনি তার কর্মচারীকে বললেন, কার মুখ দেখে যে উঠেছে একটুও লাভ করতে পারছি না। এই কর্মচারী বললেন, বলল আপনি তো সকালবেলা উঠে আয়না নিজের মুখ দেখেন, এটা মজার ছিল। সুন্নি সুথি সুন্না হৃদ নাটোর থেকে, আপনার নামটা আমার পড়তে প্রতিবার থেমে থেমে পড়তে হয় আর কি, নাহলে ভুল হয়ে যেতে পারে। মোহাম্মদ ইলিয়াস হোসেন আছেন আমাদের সঙ্গে খটখটিয়া থেকে, তিনটি SMS পাঠালাম, একটিরও প্রাপ্তি স্বীকার হলো না, এই যে পড়ে দিলাম আপনার SMS, তিনটি SMS যে আপনি করেছেন তার মধ্যে দুইটি SMS-ই আগের SMS-গুলো, এবং কেমন আছেন লিখেছেন, ঠিক আছে এই যে এখন আমি দিয়ে দিলাম আনসার। পুরান ঢাকার ভাষায় আমার জন্য একটা লাইন বলবেন সিফাত ভাইয়া, আজ আর আজকের ধাঁধাটা কি, রামিসা ফ্রম রংপুর, ওকে রামিসার জন্য পুরান ঢাকা, আপনি আয়া পড়েন, ঠিক আছে রামিসা, দুপুর 2টা বাজে চক্কর বক্কর বাচ্চিত লেয়া, মানে রবিবারে
স্পেশাল শো আয়পুরে উনি থাকবো আরজে সিফাত। আচ্ছা হয়েছে, ঠিক আছে, ওকে এবার আমরা যাই। সাবধানে মিনহাজ, না হলে কিন্তু বিপদে পড়বেন। লাকি খান, কি করলাম? ও আচ্ছা ওকে, এটা উত্তর ছিল আর কি, মজার উত্তর। ভাই আমার দাদার আনসার গেছেনি, জানবি ফ্রম সিলেট, হ্যাঁ গেছে এবং সঠিক উত্তর হয়েছে। নুসাইবা লিখেছেন কি ভাই, আমার আগের এসএমএসটা পড়ো ভাই। আমি কোন জায়গার নুসাইবা বলো তো দেখি, মনে রাখছো নাকি? এই তো কঠিন প্রশ্ন করে ফেলেন, এটা তো ভয়ঙ্কর প্রশ্ন হয়ে গেল, এখন তো টাফ আমার জন্য আসলে বলা। যাই হোক, আমাদের নুসাইবা, এই নুসাইবাটা এখন আমার আসলে মনে করতে হবে যে নুসাইবাকে আমি রংপুরের নুসাইবাকে পাই। আরও এখন তিন চারজন নুসাইবা এসেছে। নুসাইবা আপনি কি আমাকে এখন ব্রেনের ভিতরে প্রেশার দিবেন, সত্যি করে বলেন। আচ্ছা, তিনি আগের এসএমএসটা কি করেছিলেন? আনসার প্রধান বা সমাধান, হ্যাঁ হয়েছে। জানি না এত ইন্টেলিজেন্ট ফ্রেন্ডের মাঝে আমারটা হয়েছে নাকি, একদম হয়েছে, মানে ফাটাফাটি হয়েছে। আর আপনি কোন জায়গায় রংপুর এইটা সেটা আমি না এটা গুলিয়ে ফেলি, বুঝছেন? এটা আমার একটা আসলে কি বলবো, না এটা ব্যর্থতা না, এটা আসলে কয়টা মনে রাখবো আমি, এটা হচ্ছে একটা বিষয়। তবে নুসাইবা আমার মনে আছে। এখানে আছে এক বন্ধু লিখেছেন টিনের চাউলে। আচ্ছা টিনের চাউলে কি চাল হয় না? আচ্ছা এত লেট না, 6:30 মেসেজ দিয়েছি মাগার পড়ছেন 6:50 পড়তে লেট হয়েছে, ওকে তোমা দুঃখিত। আচ্ছা হালিমা রংপুর থেকে আছেন, ভাইয়া গানটা ভালো হয়েছে, তোমার খালি গলায় গান শুনতে আমার খুব ভালো লাগে ভাইয়া, আছি পুরোটা সময়। থ্যাংক ইউ হালিমা। আরও আছেন শামিন আক্তার মুবারিকা, দাদার উত্তর পাতান বা কাঁচা ধান যদি না হয় আর কিছু করেন না। সামনে তো মোবাইল এত আসলে জটিল না, বিষয়টা ওই যে আমার বাকি বন্ধুরা লিখেছেন সমাধান, তারপরে অভিধান, সাবধান, এগুলোই হবে আর কি। ভাইয়া তোমার কোন কালার ভালো লাগে এবং কোন খাবার ভালো লাগে সিলেট থেকে? হালিমা, হালিমা এটা ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপরে এবং ইচ্ছার উপরে। আমার আসলে স্পেসিফিক কোনো কিছু নেই, তবে ইদানিং মানে আমার কিছু কিছু জিনিস, যেমন ধরেন চকলেট আইসক্রিম তো ভালো লাগে, তারপরে ন্যাচারাল ফ্রুট যেগুলা সেটাও ভালো লাগে, আম তো সবারই প্রিয়। যাই হোক এগুলো বলতে গেলে শেষ হবে না। আচ্ছা ভাই আজকের ধাঁধার উত্তর হবে অভিধান, সিলেট থেকে অন্তরা। জানেন ভাই কালো কি, কাল সকালে সাইকেল নিয়ে বাইরে গিয়েছিলাম, রাস্তা ফাঁকা বলে পরে দেখি পেছন থেকে সবজির ট্রাক আসছে, হর্ন দেয়নি, একটুর জন্য বেঁচে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম আর কি, পরে ব্যাক করতে পেরে গেছি, হাত পায়ে চোট পেয়েছি, এখনও ব্যথা করছে। আহারে এটা তো আসলে ভয়ঙ্কর ব্যাপার। অন্তরা আপনি অবশ্যই সাইকেল নিয়ে কোনো মূল রাস্তায় যাবেন না, এটা হচ্ছে অনুরোধ থাকবে, কারণ বড় বড় গাড়িগুলো যে চলে সেগুলো আসলে অনেক যখন স্পিডে থাকে তখন কিন্তু আসলে এত কিছু তারা খুব বেশি পরিমাণ কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার নিজের সেফটিটা নিজের দিকেই রাখতে হবে আর কি। এখানে জিনিয়া লিখেছিলেন উত্তরটা দিতে হলে অনেক ভালোই লাগে, আচ্ছা উত্তর হয়ে গেলে ভালোই লাগে, ওকে। সালিহুল লিখেছেন আনসার হয়েছে ভাই, গ্রামে বিদ্যুৎ নাই তাই 16 জন ছোট বন্ধুকে নিয়ে আপনাকে শুনছি, 16 জনকে আমার সালাম এবং 16 জনকে আমার ভালোবাসা। সানিম লিখেছেন উত্তরটা হবে পাতান, পাতান পাতান হবে, যাক সানিম আর একটু ভাবা উচিত ছিল। এনিওয়ে মারজানা লিখেছেন সিলেট থেকে, আমি আপনার কথা সবসময় শুনি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের ইচ্ছা পূরণ করেন, আমিন আমিন। লুবাইনা আছেন আমাদের সঙ্গে, সিফাত ভাইয়া বিদায় কবিতা লিখেছি তোমার জন্য ছোট্ট করে, তোমাকে ছাড়তে যে চায় না এমন তবু আসে নিঠুরে বিদায়ের ক্ষণ, বাহবা ভালো থেকো ভাইয়া, আবার কালকে কথা হবে ইনশাল্লাহ, ওকে আপনিও ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া আমার নানুর শরীরটা খুব খারাপ, আমি না ভালোবাসার মানে কি, আমি না ভালোবাসা মানে হচ্ছে ডিপেন্ড করে কার প্রতি কোন ভালোবাসা, ভালোবাসা সম্পর্ক অনুযায়ী বিভিন্ন রকম হয়, বাবা মার প্রতি ভালোবাসা একরকম, স্ত্রী গার্লফ্রেন্ড তাদের প্রতি ভালোবাসা আরেক রকম, ভিন্ন ভিন্ন রকম, ভাই বোনের প্রতি ভালোবাসা একরকম, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যার জন্য সবচেয়ে পজিটিভ একটা টান থাকবে, একটা কেয়ার থাকবে, তার প্রতি একটা অনুভূতি থাকবে, সেটাই কি আপনি ভালোবাসা বলতে পারেন, ঠিক আছে? তবে সেটা অবশ্যই একতরফা না, দুই দিক থেকেই আসতে হবে। সাইদুল ইসলাম সোহাগ আছেন, আচ্ছা ভাই আপনি কি ফ্যামিলির জন্য পরিবার ছাড়তে পারবেন এবং আলবিদা আল্লাহ হাফেজ? চমৎকার প্রশ্ন করেছেন, কঠিন প্রশ্ন, আমার ভাবতে হবে আর, দাঁড়ান আমি একটু ভেবে নিই। আচ্ছা পল্লবী আছেন নাগেশ্বরী থেকে, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি পল্লবী। পরী রংপুর থেকে, কি বলবো কথা খুঁজে পাচ্ছি না, ওকে এটাই আমরা পেয়েছি যে একটা কথা আমরা পেয়েছি পরীর কাছ থেকে। হ্যালো সিলেট থেকে রিহান, রিহান আপনি ভুল বুঝছেন আসলে, আপনি যাকে ভাবছেন আমি আসলে সেটা না। সবাই সাইড দিও আমার মেসেজকে, আগের মেসেজ পড়েন সিফুদা ওয়ারিসা, কত ভূতের নাম শুনলাম, আচ্ছা কি ভূত ধরেছে সিফুদা, আচ্ছা কত ভূতের নাম শুনলাম, এই হিচকি ভূতটা কোত্থেকে আসলো ওয়ারিসা, এই যে আমাদের রিদম ছোঁয়াচে হিচকি দিয়ে দিয়েছে, না আমারটা চলে গেছে, রিদমের টা আবার যাচ্ছিল না আর কি। মিষ্টি ভাইয়া কেমন আছেন, আপনার আইডির নাম কি? এই যে আমার আইডি তো ওই যে ফেসবুক পেজেই তো ট্যাগ করা আছে, আপনি দেখতে পারেন সেখান থেকে।
এনিওয়ে এখন চলে যাব গানে, বিদায় নেওয়ার জন্য আরো একবার আসবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী আর যে যে বন্ধুরা আমার সঙ্গে এখনো আর কি SMS করছেন বা কথাবার্তা লিখছেন, যাদেরটা পড়তে পারিনি চেষ্টা তো করি। আচ্ছা না, আরো পড়ি আরো পড়ি। আচ্ছা, ভুনা কিছুটি পেট ব্যথা করবে লোল, মানে নজর দিলেন নাকি? হ্যাঁ শেষ একদম। ইউ ক্যান কল মি তাসু, আমি তাসিন সিফু পরো, ওকে তাসু। আচ্ছা একটু বলতে হবে তাসু, যতবার লিখবেন একটু বলে দেবেন নামটা আর কি, সাথে বলবেন আর কি। এখানে আমাদের বন্ধু আমাদের রায়হান কি লিখেছেন, তোমার কথা শুনলে দিলে আরাম লাগে, মনটা লাভলি লাভলি হয়ে যায়। ওহো, সিফাত বন্ধু মহাজাদু জানে, থ্যাংক ইউ রায়হান সৈয়দপুর থেকে, দোয়া রাখবেন বেশি বেশি করে। এই মুহূর্তে একটা গানে যাবো, সেটাও আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ, হাবিব ওয়াহিদের মিউজিকে, হাবিব ফিচারিং হেলালের কেন তারে ভালোবাসিলাম। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: Kolkata Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: সো আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না, আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনারা
2: শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ এবং সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম, শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান, এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের। এবং চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়ার নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা সহ কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। আজ সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু রোগ সারাতে কোনো নির্দিষ্ট ওষুধ কিংবা ভ্যাকসিন না থাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বা মৌসুম সবচেয়ে বেশি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। ফলে দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত 9 জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1571 জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদী খান বলছেন, ডেঙ্গু রোগ সারাতে কিংবা প্রতিরোধে নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
3: আসলে এটা তো কোনো এরকম কোনো প্রতিকার নাই, কারণ যেহেতু এর কোনো ভ্যাকসিন নাই এই ডেঙ্গুর, কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের যে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাতে কিন্তু 99% রোগী কিন্তু সেরে ওঠে। ডেঙ্গুতে গ্লোবালি মৃত্যুর হার বৈশ্বিকভাবে 1% মধ্যে, আর বাংলাদেশে কিন্তু এই মৃত্যুর হারটি আরো কম। আমাদের ডেটা যেটা দেখায় যে আমাদের সাধারণত 0.3 থেকে 0.6 মধ্যে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে মৃত্যু হার, যে কারণে আতঙ্কিত হওয়ার আসলে এরকম কিছু নাই। 0.3 থেকে 0.6% যে একটা মৃত্যুর হার আছে, এর মধ্যে তো আমরা যে কেউ পড়ে যেতে পারি, এই কারণেই আমাদের কিন্তু ডেঙ্গুর ব্যাপারে এতখানি সচেতনতা।
2: বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদী খান ডেঙ্গু হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এডিস মশার বংশবৃদ্ধি রোধে এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরো বলেন,
3: তাকে হয় কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, অথবা যদি ব্যক্তি উদ্যোগে কোনো প্রাইভেট ফিজিশিয়ানের কাছেও যায়, কিন্তু তাকে যেতে হবে। এটা কেন যেতে হবে, কারণ তাকে অসুখটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যে আমি যে সন্দেহ করছি, অথবা এখন ডেঙ্গু মৌসুম চলছে, আমার অসুখটা ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু হয়নি। মশা বংশবিস্তার করছে কিভাবে, সে একটা কোনো বদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সেখানে সে ডিমটা পারছে এবং টলটলে পানি, এই পানিগুলো সাধারণত কোন সব জায়গাতে জমা হয়, যেমন ফুলদানি, টব, ফেলে রাখা টায়ার, ফেলে রাখা পরিত্যক্ত ক্যান, সেই বালতির মধ্যে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায়। আমরা যদি আমাদের নিয়মিত ভাবে আমরা যদি এটা পরিষ্কার করি, অর্থাৎ এই জায়গাগুলোতে পানি জমতে সুযোগ না দিই, তাহলে কিন্তু আমরা ওর যে চেইনটা বংশবিস্তার ওটাকে কিন্তু কেটে দিলাম।
2: এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সচেতনতামূলক র্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং এবং উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির 12 সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার জন্য অনিয়ম ও কোনোভাবে সাংবাদিক হত্যার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি সংবাদ কর্মীদের
4: মাননীয় স্পিকার, আমি একেবারেই সংক্ষেপে কথা বলবো, যদি বিষয়টা একরকম।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। আজ জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এই বিষয়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
5: একজন জুলাই যুদ্ধের উপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, আই হ্যাভ স্পোকেন টু দ্য ফরেন সেক্রেটারি এন্ড শেয়ার্ড দ্য কনসার্ন এন্ড ইনস্ট্রাকশন দ্যাট উই টেক দ্য স্টার্নেস্ট অ্যাকশন, যাতে ইটালিয়ান পুলিশ অথরিটিস কে আমরা অবহিত করি এবং মিস বাদনকে সর্বোচ্চ কাউন্সিলর সহযোগিতা আমরা এক্সটেন্ড করি। অন বিহাফ অফ দ্য প্রাইম মিনিস্টার, আই হ্যাভ স্পোকেন to Ms. Badun and assured her of our full support in this matter. Honorable Speaker, Honorable Pradhan Mantri Netritte, Bangladesh Nirbachito Sarkar will not hesitate to use the long hand of justice to claw back these terrorists who have fled our country, looting our exchequer, killing people. Amra ederke ei deshe firaiya anar sorboccho byabostha inshallah nibo.
0: উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষামন্ত্রী ড আনম এসান রহাব মিলন প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, শিক্ষকদের ডিজিটাল ডিভাইস প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানে তাদের সক্ষমতা বাড়াতে এক শিক্ষক এক ট্যাব উদ্যোগটি সরকারের সক্রিয়ভাবে বিবেচনা করছে। এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী ড এ জে ডেম জাহিদ হোসেন সংসদকে জানান, দেশের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বণ্টনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিবলী রানীবালা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আজ বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন। এর মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব ফিরছে বাংলাদেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ডক্টর খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। শপথ গ্রহণের পর ডক্টর খলিলুর রহমান রাত 1টায় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন। তিনি আগামী এক বছরের জন্য 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমের রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়াকে অত্যন্ত অপ্রত্যাশিত অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডক্টর জাহিদুর রহমান বলেন,
7: সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা, কেউ কেউ এই ধরনের স্পেকুলেট করছেন, এটা আসলে চায় না ইন্ডিয়ার উপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, উইল হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এই জন্য আমরা প্রায় বলছি শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আইসিটির আমাদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন তার এখন আর আপিল করার সুযোগ নেই। তার মানে ব্যাপারটা টেকনিক্যাল এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছেন। সাম্প্রতিক সময় আবার তিনি একটা সময় প্রেস কনফারেন্স করেছিলেন যেটি আমরা খুব স্ট্রংলি রিয়াকশন দিয়েছি, এখন তিনি কিছু মিডিয়ার সাথে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের প্রতিষ্ঠিত মিডিয়ার সাথে। এটা আনএক্সপেক্টেড, আমরা তাকে প্রত্যর্পণে রাখ পর্যন্ত অন্তত তিনি যেন এগুলো করতে না পারেন আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করবো ভারত সরকার এই ব্যাপারে তাকে একটা বার দেবেন।
6: প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং, তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নেই। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রায়ের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে সাক্ষরতার হার বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, ফলাফল ভিত্তিক ও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: 2031 সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত প্রায় 45 লাখ নিরক্ষর মানুষকে জীবনমুখী ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা, এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026। এই উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আলোচনা এবং উপআনুষ্ঠানিক শিক্ষার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন,
9: মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন শিক্ষা কেন্দ্রিক, এক হলো কোন শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, আর দ্বিতীয় হলো the whole population, সকল শিশু সকল শিক্ষার্থী যেন সঠিক শিক্ষাটি পায়। সঠিক শিক্ষা বলতে উনি বিশ্লেষণ করে দিয়েছেন দুই আঙ্গিকে মেইনলি আমরা দেখতে চাই সঠিক শিক্ষা। একটা হলো নৈতিকতা, ভ্যালু বেসড এডুকেশন, আর একটা হলো স্কিল বেসড এডুকেশন, স্কিল যেটা দিয়ে সে ক্যারিয়ার গড়তে পারে।
8: সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের বয়স্ক ও কর্মক্ষম মানুষকে প্রাক বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনতে অ্যাডাল্ট অ্যান্ড ফাংশনাল লিটারেসি ফর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম আলফা শীর্ষক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কেবল প্রাপ্ত বয়স্কদের সাক্ষরতাই নয়, বরং বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন আলো প্রকল্প নেওয়া হয়েছে।
9: বিএনএফ এই মুহূর্তে তারা তিনটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেগুলো সবুজ পাতে আসছে বা অলরেডি অনুমোদন পেয়েছে। আলো, স্কিল ফর আলফা, আলো প্রজেক্টটা করছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আছে, কারণ জ্ঞান তারা কাজই তো করে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে, 10-14 তাদেরকে যেন বিদ্যালয় ফিরিয়ে আনা যায়। প্রাইমারি লেভেলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেকে আছে, বিএনএফ রেগুলার প্রোগ্রাম আছে, তাদেরকেও সেই শিশুদেরকেও প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে নিয়ে আসা। এই প্রোগ্রামগুলো আসলে আরো স্ট্রেন্ডেন হতে হবে।
8: অর্থনৈতিক সমীক্ষা 2025 এর তথ্য অনুযায়ী দেশে সাক্ষরতার হার 77.9%। সাধারণ অক্ষর জ্ঞানের সীমা অতিক্রম করে অবশিষ্ট নিরক্ষর জনগোষ্ঠীকে প্রায়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক বৃত্তিমূলক শিক্ষার ছায়াতলে আনাই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের পর অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড নিশ্চিত করেছেন যে অবৈধভাবে

0: করল।
1: কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে তারা চীনসহ আঞ্চলিক ও বিশ্বজুড়ে তাদের অংশীদারদের সঙ্গে কাজ করছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বর্তমানে বেইজিংয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান মার্কিন সংঘাত নিরসনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর কানাডার 50% পাল্টা শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। প্রায় 28 বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হয়। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের সঙ্গে সকল ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির জবাবে এই পদক্ষেপ নেয় কানাডা। যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের পাশাপাশি কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপরও কর আরোপ করে। এছাড়া গত মাসের শেষ দিকে দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল, হকি স্টিক ও সুগন্ধির মতো অন্যান্য পণ্যের উপর নতুন করে 50% শুল্ক আরোপ করে। খেলার খবর হকি। চীনের জুনিয়র এশিয়া কাপ নারী হকি প্রতিযোগিতায় হ্যাটট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দল 4-0 গোলে কাজাখস্তান নারী দলকে পরাজিত করে। আগামীকাল চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় সকাল 7টায় খেলা শুরু হবে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 2 উইকেটে 9 রান করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আজ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের। এবং চীনে অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া নারী হকি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। খবর শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আর আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM।

0: destination, X station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করা লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: এক নেশন এক স্টেশন।